1931 বঙ্গাব্দ, 11ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 53 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী।
1: رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي من درغن তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকওয়া বা খোদাভীরুতা ও আত্মসংযমের গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। পবিত্র কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان।

0: أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. رمضان মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসের সিয়াম পালন করে, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে গেলে অন্য সময় এই শঙ্কা পূরণ করিতে হইবে। আল্লাহ পাক তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না। এজন্য যে তোমরা শঙ্কা পূর্ণ করিবে এবং তোমাদিগকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ও কীর্তন করিবে, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। এ প্রসঙ্গে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত: আল্লাহর একত্ব, নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রদান, রমজানের সিয়াম পালন এবং পবিত্র মক্কায় হজ সমাপন। কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী সর্বকালের মুসলমানরাই একমত যে কোনো মুসলমান রোজার বৈধতা প্রত্যাখ্যান করলে প্রকৃতপক্ষে সে ইসলামকেই প্রত্যাখ্যান করে। আল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে অসুস্থতা বা কোনো সঙ্গত কারণ ব্যতি রেখে একটি রোজা নষ্ট করে, সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। আল হাদিস। পবিত্র রমজান মাসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের নিকট উপস্থিত হয়েছে একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস। এ মাসে এমন একটি রাত্রি রয়েছে যা সহস্র মাসের তুলনায় উত্তম। আল্লাহ পাক এই মাসে রোজা রাখা ফরজ বাধ্যতামূলক করেছেন, এবং রাতের কিছু অংশ নফল ঐচ্ছিক ইবাদত বন্দেগী প্রার্থনার জন্য নির্দিষ্ট করেছেন। যদি কেউ এই মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ভালো কাজ করে, তবে আল্লাহ পাক তাকে অন্য মাসের একটি ফরজ কাজের সমান পুরস্কার দান করবেন। আবার কেউ এই মাসে একটি ফরজ কাজ করলে তার প্রতিদান হবে অন্য মাসে 70টি ফরজ কাজের সমান। এই মাসটি হল সবর, ধৈর্য, দৃঢ়তা অবলম্বনের মাস, এবং সবরের পুরস্কার হল জান্নাত। এ মাসের প্রথম ভাগ হল রহমতে পরিপূর্ণ, মধ্যভাগে রয়েছে ক্ষমা, এবং শেষ ভাগে হল জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য রোজা পালন অবশ্যই কর্তব্য।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন হাদিস থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: जयंत जी
1: जी,
0: कोई कोई बातें हम बोल के नहीं कह सकते हैं, इतना डेप्थ उनकी आवाज में रहता है।
1: बिल्कुल बिल्कुल।
0: तान के बारे में और सुरेलता के बारे में जो हीराबाई के पास
2: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহরে। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:40 আগরতলা কেন্দ্র থেকে শুনবেন ককবরক সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ককবরক সংবাদ 7:40, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 এবং 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 শুনবেন আধুনিক গান, 9:00 হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 11:00 রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 অতুল প্রসাদের গান, 12:30 রয়েছে নজরুল গীতি। হিন্দি সংবাদ 1:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে চিত্রমালায় 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন, 1:40 আধুনিক গান, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ শুনবেন, 2:15 শুনবেন বাংলা ছবির গান, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং ইংরেজি সংবাদ 3:00 এবং 3:05 সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থির আসর, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে।

প্লে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন এশিয়া কাপ টি-20 ওমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ধারা বিবরণী। আজ সেকেন্ড ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কা এবং পাকিস্তান। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনবেন। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। প্রথমে সংবাদ শিরোনাম।

মাটিতে লড়াইয়ের স্বপ্ন আরও বড়। ত্রিপুরা ভবিষ্যতের জন্য কলম ধরলেন অস্মিতা। বিজেপিকে কটাক্ষ মানিকের, কর্মী না থাকায় প্রার্থী দিতে পারেনি বামগ্রেস রতন। ভোটের আগেই 1148 আসনে এনজিএ জোটের জয়। গর্ত আর জল কাদায় পরিপূর্ণ রাজ্যের লাইফলাইন। প্রত্যন্ত গ্রামের সানিয়ার আক্তার হওয়ার স্বপ্ন পূরণ হল। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব কিছু সম্ভব। অটো বাইকের সংঘর্ষ ত্রিপুরায় লেগে রয়েছে।

গ্রাম বাংলায় মা দুর্গামূর্তি তৈরিতে ব্যস্ত যুব কংগ্রেস, ছয় ঘন্টার গণ অবস্থান। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির ডাকে দশ দফা দাবিতে ডেপুটেশন। সৌরশক্তি প্রসারে নতুন কর্মসূচির উদ্বোধন রতনলাল নাথের। দুলাইবাড়িতে বিজেপি আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ভিলেজ নির্বাচনে জয়ের লক্ষ্যে রণকৌশল। গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যারাথন 7 ফেব্রুয়ারি। 14 বছর পর দিলীপ ট্রফি ঘরে তুলল পূর্বাঞ্চল। স্কুল ক্রিকেট মহকুমার সেরা মনুঘাট। কলকাতা পৌঁছল ত্রিপুরার দল। জয় ফিরল ব্লাড মাউথ। মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মনগরের যুবমোর্চার অভিনন্দন। অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত মাথার। তরুণদের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, পরিবর্তন ও নতুনভাবে শুরু করার বার্তা। ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয় আগরতলা।

পদে ইস্তফা দেবার লোকযুক্তির নেপথ্যে রাজনৈতিক টানাপোড়ান। 2030-এর মধ্যে 500 মেগাওয়াট নবায়নযুক্ত বিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ করবে রতন। মেখলিবন্ধ চা বাগানে বিপুল গাঁজার চাষ, ধ্বংস 5,000 গাছ। ফাইলবন্দি তদন্তে ক্ষতিপূরণ শূন্য, রামনগর ফ্ল্যাট বিস্ফোরণ কি তবে শুধুই ক্লোজড চ্যাপ্টার? মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও লাগামহীন বাজারে মূল্যবৃদ্ধি, যাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। সাপ ও অন্যান্য বন্যপ্রাণীর দংশনের পর পুলিশ সেবা সংক্রান্ত কর্মশালা উদয়পুরে অনুষ্ঠিত হয়। নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী ধর্মনগর যুব মোর্চার র্যালি। দক্ষিণকে হারিয়ে 14 বছর পর খেতাব জয় করল পূর্বাঞ্চল। বড় লিড নিয়ে নিল জেসিসি। এআইয়ের জাদুতে সামাজিক মাধ্যমে ফিরল 80-এর দশক। টাইম মেশিনের রাজ্যে রাজনীতি ও সাধারণ মানুষ। গণতন্ত্র ও ভোটের অধিকার কোথায়? প্রশ্ন মানিক সরকারের। বাংলাদেশের জেলবন্দি বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণদাসের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ দেখা হলো না চিন্ময়। বিজেপি মথার অতিরিক্ত মনোনয়ন প্রত্যাহার, যৌথ প্রচার জোর রতনলাল নাথ। PMMSYতে মৎস্য খাতে গতি 6 বছরে উৎপাদন বেড়ে 197.75 লাখ টন। মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ। শ্রীরামপুরে

মমতার সভায় শর্ত সাপেক্ষ অনুমতি কলকাতা হাইকোর্টের। গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যারাথন 7 ফেব্রুয়ারি শুরু হবে। স্কুলের প্রবেশমুখে জঞ্জাল স্তূপ, তীব্র দুর্গন্ধ, নাজেহাল পড়ুয়া অভিভাবকেরা। ২০২৩ সালের মধ্যে 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ত্রিপুরায়, বিদ্যুৎ মন্ত্রী।

সংবাদ শিরোনাম শুনলেন এবারে, আবহাওয়া এবং কৃষি পরামর্শ। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ 96% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 60%। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12 মিলিমিটার থাকার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 4 কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হবে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী 13 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাসে প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% হতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বন্যার জল সরে গেলে নাইট্রোজেন সার প্রয়োজন হতে পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে।

রাজ্যের প্রায় সব জেলাতে বিগত দিনগুলিতে বৃষ্টিপাতের লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নেই। তাই জলসেচের আপাতত প্রয়োজন নেই। আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা রয়েছে। তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো রয়েছে সেখানে জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। এসব জমির ড্রেনগুলো সবসময় পরিষ্কার করবেন। মাছের পাখনা পচা, লেজ পচা, কানকোতে এবং গায়ে যা ইত্যাদি রোগের সম্ভাবনা রয়েছে। প্রতিকারে 15 দিনের ব্যবধানে কানে প্রতি 12 থেকে 15 কেজি খাওয়ার লবণ পুকুরের জলে প্রয়োগ করুন। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া অনুকূল থাকবে। ধান কেটে গুদামজাত করার জন্য আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈরি করে নিতে হবে। অনেক জমিতেই ইতিমধ্যে ধান লাগানো শুরু হয়ে গেছে। এ সময় বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি পশু প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময় পর্যাপ্ত পরিমাণ নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেটে ফাঁপা এবং ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে ঘরের চারদিকে চুন ছিটিয়ে দিতে হবে। শুনলেন সুপ্রভাত।

আকাশবাণী কৈলাসহর, শুরু হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। প্রথম শিল্পী কণিকা পাড়োয়াল।

আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক উদ্ভাবনী সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিও ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আদানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসাক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গত রাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানে যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্ক, তিন মূর্তি মার্ক, 23 জানুয়ারি মার্ক, রাজেশ পাইলট মার্ক, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্ক সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ও অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে চেঞ্জ অব গার্ড সেরিমনিও আগামীকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর এপিজে আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন কথা আছে তার। দমনের নতুন নমো হাসপাতাল ঘুরে দেখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়া আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: Chandrayaan 3 made India the first nation to land near the lunar South Pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
0: ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন অ্যালিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামমোহন নাইডু জানান, দুদেশের মধ্যে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান নির্মাণে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তের দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি একথা বলেন। শ্রী নাড্ডা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। IMF-এর যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। তিনি জানান, ভারতের শেষ GDP হিসেব তৈরির সময় শিল্প উৎপাদন ও পণ্যের দামের নতুন তথ্য যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে তেল আমদানি করা সব দেশের উপরই বাড়তি চাপ তৈরি করে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি গুরুত্ব

গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায়, বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু আঞ্চলিক সরকার জানিয়েছে নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উপকূল, ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গতরাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে, জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে পারে। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিকস শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাপনাকে ভারত সমর্থন করে। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে গতকাল ভার্চুয়াল ভাষণে তিনি বসুধৈব কুটুম্বকমের ভাবনায় মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। চন্দ্রযান থ্রি ও আদিত্য L1-এর সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2035 সালের মধ্যে নিজস্ব ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর ভারতের লক্ষ্য। তিনি ইসরোর সাশ্রয়ী ও সফল মহাকাশ অভিযানের প্রশংসা করে বলেন, এর প্রযুক্তি, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি তাঁর শ্রীলঙ্কা সফরে সেদেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে কলম্বোয় বৈঠক করেছেন। বৈঠকে ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি দিসানায়কে জানান, ভারতের নিরাপত্তা স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার সঙ্গেও বৈঠক করেন রাজনাথ সিং। উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা এবং দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর একটি শ্রীলঙ্কার বিমানবাহিনীর L-70 বিমান প্রতিরক্ষা কামানের আধুনিকীকরণ এবং অন্যটি দুদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ও ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সহযোগিতা সংক্রান্ত। L-70 কামানের আধুনিকীকরণের ফলে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণি রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর সম্পর্কে আকাশবাণীকে জানিয়েছেন।
1: রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, যে শ্রীলঙ্কা, জেসে আপনি বিলকুল ঠিক কহা, 38 সাল কে বাদ গে হ্যাঁ, শ্রীলঙ্কা আর ভারত কে যে রিশতে হ্যাঁ, বহুত বহুত পুরানে হ্যাঁ, জব সাইক্লোন আয়া উধর ভি কি, তো এসে সন্দর্ভে জব হম দেখতে হ্যাঁ কি আপনি রক্ষামন্ত্রী জি জব গে, তো উন্হোনে কুছ ডিফেন্স MOU দস্তখত কিয়ে, আর ও বহুত জরুরি হ্যাঁ, আর যে ক্যাপাসিটি আর যে ক্যাপেবিলিটি হমনে আপনে L-70 কো দি, ওই উনকো দেনে কি কোশিশ কিয়ে।

0: जैसे हम लोग ने उसको ड्रोन किला अपग्रेड किया है। अब ये कह करके कि भाई 1960 की पुरानी गने इसको आउट कर तो देना, उसको जबरदस्त।
1: দুই নেতা ভার্চুয়ালি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নির্মিত তিনটি বেইলি সেতুর উদ্বোধন করেন। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিট ওয়াটার সময় অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে ভারতের ত্রাণ সহায়তা পুনর্গঠন ও পুনর্বাসনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি দিশানায়েকে। ভারত ভবিষ্যতেও প্রয়োজনে শ্রীলঙ্কার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনার ডাক্তার প্রদীপ চক্রবর্তী গতকাল সচিবালয়ে জানান, ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 10,938 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল স্ক্রুটিনি শেষে 10,889 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তিনি জানান, নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হচ্ছে। এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকার আরও 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে, ফলে রাজ্যে অবস্থানরত 24 কোম্পানি সহ মোট 74 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভিলেজ কমিটি নির্বাচনে মোতায়েন করা হবে। এর সঙ্গে রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনী

বিবেচিত হয়। তিনি জানান, নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হচ্ছে। এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকার আরও 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে, ফলে রাজ্যে অবস্থানরত 24 কোম্পানি সহ মোট 74 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভিলেজ কমিটি নির্বাচনে মোতায়েন করা হবে। এর সঙ্গে রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনী থাকবে। উল্লেখ্য, এডিসির 587 ভিলেজ কমিটিতে 2634 নির্বাচনী ক্ষেত্রের 4597 আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছে, 2030 সালের মধ্যে ত্রিপুরায় 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গ্রিন ভিলেজ, সরকারি ভবন ও আবাসিক বাড়িতে রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্টের মতো একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগরতলায় ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কিলিং প্রোগ্রাম এবং ট্রিট ইনিশিয়েটিভের কর্মশালার আয়োজনে গতকাল তিনি কথা বলেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গতকাল টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2026 জারি করেছে। এর মাধ্যমে 2012 সালের 14 মে প্রণীত টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2012 বাতিল করা হলো, যেখানে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে প্রতি 1 ঘন্টায় সর্বোচ্চ 12 মিনিটের বিজ্ঞাপনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞাপনের সময়সীমার সর্বোচ্চ সীমা তদারকি ও বলবৎ করা। চলতি বছর 21 আগস্ট কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্ধারিত 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার সঙ্গে সঙ্গতি রাখতেই এখন এই নিয়মটি বাতিল করা হলো। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 41.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ং বেরামনি কেরং রায়দা জুদা জুদা চুবাচুনি বিশিংতৈ নাইমথাং টংকচাংতৈ টংসক নাই নখায়ুংনি সেপন ভারত হাকতর খাপুর জাগো পেরিস হায়ুং বেরামনি নখায়ুংনি কক মালাইমঙ্গ ভার্চুয়াল তৈ কক নারক প্রব বসুদৈব কুটুম্ব কমনিয়া ওয়ানসক মা রক ন হায়ুং নখায়ুং চেরি নাইমানি বিশিংতৈ চা সারনানি বাকৈ কবখা চন্দ্রযান্ত্রী তে আদিত্য এল ওয়ান চাসামুংনি কক্ন খুরসাওই মন্ত্রীবক্রক সাকা নই সাই থামচি বা বিশিনে বিশিং ভারত বাই থাংনি হাগতনি নখায়ুং স্টেশন আচুগ্রনানি তাই নই সাই ব্রৈচি বিশিনে বিশিং তাল ভারতনি নখায়ুং আমজগনাই রহরনানি বাকি ভারত হাগতনি নাহারমুং তঙ্গো মন্ত্রীবক্রক ইসরুনি সামং কাহাম তাংমানো বলাই সাকা আবুবাই হুকবার তাংসেপ নবাতিবারনি সেকাংবাড়িয়ানি সাইমানমুং আকাবিকা পাতিমুং তৈ রুংতর তৈ থাংলাই সুমানি নাংকুকমানি সামুং তাঙ্গৈ তঙ্গো কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং সালকিসা সকাং শ্রীলঙ্কা বেড়াইনা থাংমা ও শ্রীলঙ্কানি রাষ্ট্রবক্রক অনুরাগ কুমারা দিশা নায়কে বাই কলম্বো ককলাম সালাইখা কগলাম সালাইমা ও ভারত শ্রীলঙ্কা নাইমথাং চুবাচু আমচাই নাইমথাং টংকচাংতে হামচামুংনতেই ককলাম সালাইকা রাষ্ট্রবক্রক দিশা নায়ককে সাকা ভারতনি নাইমথাং কেবেংজাক মুং শাসক সামং শ্রীলঙ্কানি হান সামুঙ্গ ফনাংনানি রেজাগলাক শ্রীলঙ্কানি মন্ত্রীবক্রক হারিনি আমারা সুরিয়া বাইব ককলাম সালাইকা হামসামুঙ্গ চুবামুং রংতাই কনে হাকতনি হুকুমো মুকুমনি হালকনতেই ককলাম সালাইকা খরকনি অজা ভারতে শ্রীলঙ্কানি বিশিং নাইমথাং চুবাচু ক্রাক খালাইনাবো কনে কক খালাইমাবো মুংসই রলাইকা আবরকুংখা শ্রীলঙ্কানি বীরখুং বাহিনীনি এল সেভেন্টি বীরখুং নাইমথাং কামান্ন কতালস নামুং তৈ তাই কৈসা অংখা কনে হাকতনি ন্যাশনাল ক্যাডেট কোর তৈ ন্যাশনাল ডিফেন্স রং কতনি বিশিং চুবাচু বাংরেনা নাইমথাং চেরে নাইক রং লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণী রাজনাথ সিং শ্রীলঙ্কা বেড়াইমানতে আকাশবাণী নো সাইখনা রেখা
1: শ্রী রাজনাথ সিং জি জো শ্রীলঙ্কা জেসে আপনি বিলকুল ঠিক কাহা 38 সাল কে বাদ গয়ে হ্যাঁ শ্রীলঙ্কা আর ভারত কে জো রিশতে হ্যাঁ আপকো বহুত বহুত পুরানে হ্যাঁ জব সাইক্লোন আয়া উদর ভি কি তো এসে সন্দর্ভে জব হম দেখতে হ্যাঁ কি আপনে রক্ষা মন্ত্রী জি জব গয়ে তো উন্হোনে কুছ ডিফেন্স এমওইউ দস্তখত কিয়ে আর ও বহুত জরুরি হ্যাঁ और जो कैपेसिटी और जो कैपेबिलिटी हमने अपने एल सेवेंटी को दी वही उनको देने की कोशिश की जैसे हम लोगों ने उसको ड्रोन

0: मुश्किल है, अपग्रेड क्या है। अब ये कह करके कि भाई 1960 की पुरानी बन,
1: অজা খড়কনৈ বার চলতি ভারত নাইমথাং বাহিনী স্নামজা কাইথাম ভেলি জাইজন চেঙ্গেরেখা ভারত থিনাঙ্গ নাংমানি জরা শ্রীলঙ্কা গানা তংনাইহিনী ককরেখা এডিসি ভিলেজ কমিটি চংবারী চংবাই রসাই নাহারনানি তিনি পাইথাকশাল হাস্তে চংবারি কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী তাংন কতর শাখা ভিলেজ কমিটি চংবারী ও বাতাইনাবাগে খড়ক চিসাই চুকুরা থাম চিচার চংবাই ইয়াফারকা আমজক নাইমানি পাইথাক খড়ক চিসাই চাররা চার চিচুকু বাতাইনাইনি চংবাই সহিনী গসি নাহার জাখা শাখা চংবাড়ি কাহামকে পাইসকরণানি বাকি হাস্তে চংবাড়ি কমিশন নাংমানি যত সাকথারকা নাংমানি শেক নাইমথাংনি সেব নাহার জাখা ও চংবাড়ি বাকি কেন্দ্র হাপাং তৈব বাজি কোম্পানি কেন্দ্রনি নাইমথাং রহরানি গসিমুং রেখা খুরসা থাইক্লাইও এডিসি বারা চারচিসিনি ভিলেজ কমিটিনি নই সাই দগ্রা থামচিব্রী চংবাড়ি কেন্দ্র ও ব্রী সাই বারা চুকু চিসিনি আচুকথায় অ সেপ্টেম্বর তালনি বৈশকাং সাল নই চিচারও বোট নাহার জাগানো সং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা নই সাই থামচি বিসিনি বিশিং হাস্তে ও বারা মেগাওয়াট রিনিউয়েবল চং ফেরাং আজাইনা নাহারে হাস্তে হাপাং গবাং মা ওয়ানসকতাং নাহারকা আবনি বিশিং তঙ্গ গ্রিন ভিলেজ হাপাংনি তাংনগ বাই থাংনি নগ রুফটপ সোলার গ্রাউন্ড মাউন্টেন সোলার পাওয়ার প্ল্যান্ট সাতুংনি মাইক্রোগ্রিড স্নামফিরমুং তাংবো তাংতে জুদা জুদা অফ গ্রিড সকমল মানমানি মিয়া আগরতলা ও ত্রিপুরা ক্লিন এনার্জি রোড ম্যাপ গ্রিন স্কিলিং প্রোগ্রাম তে ট্রুইট ইনিশিয়েটিভ নি লয় খ্লাইমুঙ্গ কক নারেকথানি মন্ত্রী অকগ্ন শাখা বক্সনগর মিনি স্টেডিয়াম ও মিয়ানি সিমি চেংজাখা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট নই সাই নৈচিদক আবনো চেঙ্গি রেখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন অ টুর্নামেন্ট বেবাগৈ বদল চিদক মানজাগানো তাবুক নবর তিবারনি ককতুমা তিনি নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্করো ফেরাঙ্কগৈ বাতি ওয়াইমা নহনী হজাকলাইকা নবর তিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিনি আইচুবহগো খামানি তুমারি তংমানি নৈচিব্রী ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী প্রৈচি বাবো
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী চিত্রা সিং।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

0: যাচ্ছি বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলায়। দেখা যাক কে রয়েছেন আমাদের আজকের প্রথম শ্রোতা।
1: হ্যালো, নমস্কার দিদি, আমি রাজেন্দ্র বলছি।
0: নমস্কার রাজেন্দ্র ভাই,
1: একটি গান শুনে দেবেন?
0: হ্যাঁ নিশ্চয়ই বলুন।
1: গানের লাইন হয়েছে, আমি দেখি সারা দিন নবালার কথা।
0: আমি
1: আমি দেখি সারা দিন নবালার কথা।
0: আমি দেখি আমি দেখি সারা দিন।
1: জানেন এসো নব এই গান গানি
0: নিশ্চয়ই রাজেন্দ্র ভাই, আমি সকল বন্ধুদের জন্য পাঠিয়ে দিচ্ছি দেয়ানিয়া ছবির এই গানখানি। নমস্কার
1: দাদি, নমস্কার।

0: সুনিতা সিনহা দিদি করে সঙ্গে নাচি,
1: একদম
0: জানো দিন বুঝতেই পারলাম না দিদি ভাই করে দিলেন। যাই হোক, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে প্রেমজিৎ ভাই।
0: আমার আজকে হ্যালো,
1: হ্যাঁ স্বাগত আপনাকে অনুষ্ঠানে প্রেমজিৎ ভাই।
0: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। আর প্রথমে জানাই আমার সুস্মিতা দিদিকে নমস্কার। আর
1: সুমিতা,
0: এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান শুনছেন দূর দূরান্ত থেকে, সবাইকে মানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই আর আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে ঢোকার জন্য।
1: নিশ্চয়ই বলুন, কেমন আছেন?
0: একটা কথা বলি আপনাকে প্রথমে, গান তো অবশ্যই শুনবো, কথা বলতে হবে, যেহেতু আপনি কথা বলেন আমরাও কথা বলি, ঠিক না?
1: বলুন।
0: আর আজকে আমাকে গান শুনিয়ে দেবেন আপনি, আমার ইচ্ছে হচ্ছে, মনে করুন আজকে তো আমাদের বিশেষ করে মানে আজকে আমাদের বরাকপুর উপত্যকার একজন শিল্পী, উনার মানে জন্মদিন 1970 নিয়েছিলেন।
1: আচ্ছা,
0: একটি লোকগীতি শুনিয়ে দেবে, যে তোরে পাগল বলে।
1: আচ্ছা
0: দেখুন তো লোকগীতি, ভট্টাচার্য, ওনার নামটা এই মুহূর্তে মনে আসছে না, ভট্টাচার্য টাইপের, তিনি 46 বয়সে তিনি মানে ইয়ে হয়ে গিয়েছিলেন, প্রয়াত হয়েছিলেন, এটা দুঃখের একটা বিষয়। তিনি আবার অনেক চ্যারিটিভিতেও গান গিয়েছিলেন।
1: আচ্ছা,
0: আর বিশেষ করে মানে সত্যি কথা বলতে গেলে আজকের যে মানে দিন, আজ তো মানে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। কারণ কি জানেন, সেটা একটু অবগত করে ফেলি, শ্রোতাদেরকে অবগত করে ফেলি, আপনারা তারা তো জানেন, আপনাদেরকে মানে আপনাকে লাইনে রেখে শ্রোতাদের কাছে আমি মানে বলছি। কারণ দেখুন, আজ 11ই সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর 1893 ইংরেজিতে আমেরিকা শিকাগোতে মানে একটি ধর্মসভার আয়োজন করা হয়েছিল, আর সেই ধর্মসভায় উপস্থিত হয়েছিলেন পৃথিবীর সমস্ত দেশ থেকে বিভিন্ন বক্তারা। এটাতে বিভিন্ন যারা ধর্মের যারা বক্তারা ছিলেন, ওনারা কিন্তু নিজের ধর্ম নিয়ে বক্তব্য রেখেছিলেন, ঠিক আছে? কিন্তু আমাদের এই ভারতবর্ষের থেকে যিনি উপস্থিত হয়েছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি যেভাবে এখানে বক্তব্য রেখেছিলেন, সত্যি কথা বলতে গেলে মানে তিনি সব জাতির হয়ে এবং সব ধর্মের লোক হয়ে কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন, মানবতার কথা বলেছিলেন, নীতির কথা বলেছিলেন, শান্তির কথা বলেছিলেন, ঠিক না? তার জন্য সত্যি কথা বলতে গেলে আজকের বর্তমানে আমাদের ভারতবর্ষের কথা বলুন আর পৃথিবীর কথা বলুন, যেভাবে অন্যায় অত্যাচার মাথা ছাড়া দিয়ে উঠছে, সেইগুলোকে কিছুটা মানে আটকাতে হলে আজকের দিনে আমরা নেতাজি স্বামী বিবেকানন্দর বাণীগুলো বা নেতাজি বা রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদের বাণীগুলো অনুসরণ করে চলাটা আমাদের সকলের কর্তব্য মনে করি।
1: ঠিক ঠিক,
0: কারণ তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে মনে করুন বিভিন্ন নদী রয়েছে, সেই নদীতে যে জল যাচ্ছে সেই জলগুলো গিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে সাগর ইয়ে করছে না, একই জায়গাতে তার জল কিন্তু পড়ছে, ঠিক না? তাই ধর্ম সেরকম, শেষ মুহূর্তে কিন্তু সবাই একই জায়গাতে,
1: সবাই একই জায়গা,
0: এত সুন্দর বুঝিয়ে দিয়েছিলেন। আসলে সত্যি কথা বলতে গেলে মানে কত ভালো, আমরা গর্বিত, ভারত মায়ের সন্তানরা গর্বিত, কারণ তিনি আমাদের ভারত বর্ষ দিলেন। আর অনুষ্ঠান শুনছি ভালো লাগছে, আর আপনারা নিশ্চয় ভালো আছেন, আর অনুষ্ঠান সবাইকে নিয়ে শুনবো গান, আর আপনিও শুনবেন, আর এখানে নাম টাম বলে লাভ নেই, কারণ আজকে হয়তো নাম বললাম, আজকের জন্য রিচার্জ করে দিলাম একজন, কালকে কি ওনার নামটা না বলে তিনি রিচার্জ চলে যায়, বলে চলে যায়, এর জন্য মানে সেটা বলছি না মাঝে মাঝে, ঠিক আছে? সত্যি তারা তো আমাদের অন্তর অন্তস্থলে আছেন, বা আসে সপ্তাহে যদি বলে দিই তাহলে সেটা অন্তরে যাতে সেটা মনে করেন,
1: ঠিক আছে? প্রেমজিৎ ভাই,
0: আমি তো নয়, আমরা সবাই
1: সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের,
0: ঠিক আছে? ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার। সুরের ভেলা,
0: শুনতে পাচ্ছেন?
1: একদম।
0: আচ্ছা, যাই হোক, ভালো লাগছে। আর বিশেষ করে সত্যি কথা বলতে গেলে এখন কথা বলছি, মানে

0: নমস্কার, সুরের ভেলা।
1: জয় রাধে কৃষ্ণ।
0: নমস্কার দাদা,
1: নমস্কার নমস্কার।
0: কেমন আছেন? নিরঞ্জন গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে।
1: আছি আছি, ঈশ্বর কৃপায় তোমাদের আত্মার আশীর্বাদ, গুরু কৃপা, আছি আছি, আসার মতো আছি, ঈশ্বর রাখছেন।
0: খুব ভালো থাকবেন দাদা, বলুন কি শোনা
1: আজ
0: হচ্ছে।
1: খুশি আমার অবশ্য না,
0: হুম হুম হুম
1: মায়ের খুশ হইতে খুশির আবির্ভাব হয়েছিল।
0: আচ্ছা,
1: যে অসুরের বড় বড় অসুরদের নিধনের জন্য
0: আচ্ছা
1: মা আসছিলেন।
0: আচ্ছা,
1: তো আজকে আলোচনা বৃদ্ধি করি না,
0: না আরো একটু বলুন না, পৌরাণিক কাহিনীগুলো শুনতে সবারই ভালো লাগে
1: সময়
0: নিশ্চয়ই।
1: কাটাইলে অনেকে দেখেন অনেক অপেক্ষা করে আমাদের জন্য, আমাদের মতো শ্রোতা অনেক আছে।
0: আচ্ছা,
1: আমি এখানে যদি আলোচনা করিয়া সময় কাটাই অনেকেরই একটা অশান্তি। না না না, এইগুলো আমি চাই না, অন্য সময় আলোচনা। একবার আসবার কথা আছে, তো আপনি আইলেন না, একদিন আইতেন যদি তাহলে আনন্দ করতাম। ঠিক আছে, থাক, আজকে গানটা হলো আমার, সকল শ্রোতাদের নিয়ে শুনবো, আপনিও শুনবেন। হরে কৃষ্ণ বলো প্রজাপতে চলো, নইলে বিপদ আছে সামনে। মন হরে কৃষ্ণ বলো প্রজাপতে চলো, নইলে বিপদ আছে সামনে। গানটা আপনার শুনলেন,
0: নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়েছে আমাদের গানটা, গানটা রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার রইল,
0: নমস্কার দাদা,
1: সুস্থ থাকবেন।
0: নিশ্চয়ই, আপনিও খুব ভালো থাকবেন।
1: সকল শ্রোতার প্রতি আমার অশেষ আন্তরিক অভিনন্দন রইল।
0: পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান।

0: হ্যালো
1: নমস্কার, সুরের
0: হ্যালো,
1: বেহালা।
0: শুনতে পাচ্ছেন?
1: একদম
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। প্রথমে শুভ সকাল।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে অনুপবাবু।
0: আর যার সাথে কথা বলছি নিশ্চয়ই আমাদের সুমিতা দিদি ভাই, তাই না?
1: ঠিক ঠিক,
0: ধরিয়ে ফেলেছে এবারে, আর মানে ভুল হয় না, হয়তোবা মাঝে মাঝে ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এবার আর ভুল হবে না। কারণ প্রত্যেকটা কি বলবো, অনুষ্ঠানের যারা ঘোষক ঘোষিকা তাদের কণ্ঠস্বর একেবারে আমার কানের ভিতর দিয়া মরমে পড়ছিল গো, আকুল করিল মন প্রাণ।
1: বাহ
0: হ্যাঁ
1: বাহ,
0: সত্যি তাই, অবশ্যই আকুল করে। আর বিশেষ করে যে মোবাইলে আপনার সাথে কথা বলছি, সে মোবাইলটা কি বলবো, এক কথায় ম্যাচলেস, মানে খুব ভালো মোবাইল।
1: আচ্ছা, সেই জন্য একদম
0: তো কিছু
1: পরিষ্কার শোনা
0: শ্রোতা
1: যাচ্ছে।
0: বন্ধুরা আমাকে ট্যাগ করেন,
1: হ্যাঁ, ভয়েস একদম
0: হ্যাঁ,
1: ক্লিয়ার
0: যে
1: শোনা
0: আমি
1: যাচ্ছে আজ।
0: অ্যানাউন্সার বা উদ্ঘোষক বা ঘোষিকাদের বলি একটু মাইক্রোফোনের কিনারে আসুন বা এইসব বলে। হ্যাঁ আমরা বলি এই কারণে যে আমি বুঝতে পারিনি যে আমার মোবাইলটা ঠিকঠাক চলছিল কি চলেনি, এরকম একটা ব্যাপার। তো
1: না,
0: আমার
1: কিন্তু
0: সত্যিকারই
1: আপনার
0: বুঝলো।
1: ভয়েস কিন্তু একদম পরিষ্কার আসে সব সময়।
0: হ্যাঁ হ্যাঁ একেবারে,
1: হুম,
0: এটা স্যামসাং, স্যামসাং এর সেটটা, তো সেটা খুব ভালো। মানে আমি বার বার আমি কি বলবো, মানে
1: আচ্ছা অনুবাবু,
0: ভগবানের কাছে
1: অনুরোধটা
0: প্রার্থনা
1: জেনে নিই
0: করছিলাম
1: আগে।
0: যে ওই মোবাইলে আমি যেন উদ্ঘোষক বা ঘোষিকার সাথে কথা বলতে পারি। ভগবান আমার আশাটা সফল করে দিলেন, যাই হোক।
1: খুব ভালো।
0: আর তো সুস্মিতাদি বলছিলেন যে মোবাইলটা সারাই করে নিয়ে আসবেন এরকম, তো মোবাইলটা আমি দুবার সারাই করেছি, ছোট্ট ছোট্ট মোবাইল, কিন্তু ফোনটা ধরে দেই ঠিকই, কিন্তু অনেক সময় আপনাদের গলাটা মনে হয় সাত সাগর তেরো নদীর পার থেকে

0: ভেসে আসছে এরকম।
1: আচ্ছা বলুন গানের অনুরোধটা জেনে নিই আগে।
0: বর্ষিয়ান শুনুন সুমিতাদি, বর্ষিয়ান
1: বলছি গানের
0: এটা আমি কেন
1: গানের অনুরোধটা আগে জেনে নিই বলছি, এরপরে বলুন আপনি। আমি গানটা মানে
0: গানটা হলো এরকম, গানটা একটু দাঁড়ান, গানটা আমি বের করি। গানটা গানটা আমার মানে ইন্দ্রনীল সেন মহাশয় গিয়েছেন। গানটা গানটা হলো এরকম, একলা মনের রিক্সা চলে ধমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান। একলা মনের রিক্সা চলে ধমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান, এরকম গানটা। আর গানটা অবশ্যই গেছেন ইন্দ্রনীল সেন।
1: ঠিক আছে
0: তো সুমিতা দি?
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: তো ব্যাপারটা হচ্ছে এরকম, ট্যাগ করছেন একজন বর্ষিয়ান শ্রোতা বন্ধু, আমি ওনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু না জানি কি কারণে কার কি বলবো কানা ঘুষায় তিনি আমার আমার সম্বন্ধে আমার নাম বলেননি, যদিও কিন্তু সবাই বলছিল যে অনুপদা তোমাকে ট্যাগ করেছেন উনি। যাই হোক, আর তিনি যে মানে একটা গান শুনতে গিয়ে একেবারে কি বলবো মানে ফুল্লরার উপাখ্যান শুরু করেন, কবে গানটা জন্মেছিল, কবে সুরারোপ হয়েছিল, এই সেই মানে সেটা মানে বিভিন্ন ভাবে সময়টাকে ওয়েস্ট করেন, তিনি কিল করেন। আর আমি ওই শুধু ওই কথা বলতে গিয়েই হয়তো বা আমি তার চক্ষুশূল হয়ে গেলাম, জানি না বিধিবাম উনি আমাকে ভালো পান না আমি জানি একেবারে। যাই হোক, আমি যাদের নিয়ে গানটা শুনতে চাই, আমার অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু, তারপর মিঠুন চক্রবর্তী, অম্বালিকা ভট্টাচার্য, সুমন মুখুরী, তারপর সজল মালাকার, কার্তিক মালাকার, নাসির ভাই, আমার ছোট্ট ভাই আদরের ভাই দেবজিৎ দাস। তো ভালো থাকুন সুমিতাদি, ভালো রাখুন, নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার, আমি গোলাপতি নিতারা মজুমদার।
0: নামটা বলবেন আবার?
1: হ্যাঁ
0: গোলকপুর থেকে
1: তেহরাম।
0: নিতাই ওরাং,
1: হ্যাঁ হ্যাঁ,
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: অনেকদিন পর ফোন করেছি,
0: হ্যাঁ
1: লাইন পাই না।
0: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি, ভালো আছি। কি
1: আজকে
0: শুনবেন আজ? হ্যাঁ,
1: গান শুনবো, কুমার কণ্ঠের, সানুর কণ্ঠে শুনিয়ে দেবেন।
0: কুমার শানুর কণ্ঠে কোন গানটি,
1: আর এই মুহূর্তে যারা যারা
0: কোন
1: শুনছে
0: গান,
1: সবাইকে
0: কোন
1: আমি
0: গান,
1: শুনবো।
0: কোনো নির্দিষ্ট কোনো গান
1: হ্যাঁ,
0: বলছি, বিশেষ কোনো গান শুনতে চাইছেন না কুমার শানুর কণ্ঠে যে কোনো গান?
1: না কুমার শানুর কণ্ঠে যে কোনো শুনিয়ে দিন।
0: আচ্ছা ঠিক আছে,
1: রাখছি, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।

0: নমস্কার, সুরের ভেলা মনে হচ্ছে লাইনটা কেটে গেল। দেখা যাক এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে লালন ভাই। আপনার ফোনটা নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মনে হচ্ছে।
1: হ্যালো দিদি, আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে।
0: বলছি আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব মনে হচ্ছে।
1: ও আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন কি শোনাবো আজ।
1: আচ্ছা, এবার দিদি শোনা যাচ্ছে?
0: শোনা যাচ্ছে, বলুন।
1: আমি দিদি ভাই গান শুনতে চাইছি, বাবুল সুপ্রিয়র কণ্ঠে পথ চেয়ে বসে আছি। এই গানটা দেবদাস ছবি থেকে।
0: আচ্ছা ঠিক আছে।
1: হ্যালো দিদি, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, শিল্পী হচ্ছেন বাবুল সুপ্রিয় আর গানটা হচ্ছে পথ চেয়ে বসে আছি, আর ছবির নাম হচ্ছে দেবদাস। এই গানটা হবে?
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়।
1: আর দিদি ভাই, আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে?
0: হ্যাঁ, আজ এতটা বৃষ্টি নেই কিন্তু মাঝে মধ্যে চলছে রৌদ্র।
1: আমাদের এখানে কিন্তু গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে।
0: তাই
1: হ্যাঁ,
0: আমাদের এখানে
1: মানে
0: তেমন
1: বিকেলে।
0: ভারী বৃষ্টি নেই, হালকা হালকা বৃষ্টি রয়েছে।
1: হ্যাঁ, কখনো কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা, এবং বজ্রপাতটা এবছরে বেশি হচ্ছে।
0: আরে সাবধানে থাকবেন লালন ভাই।
1: আর যে গানটা তাদেরকে শুনবো, বাদল খটিয়াল রয়েছেন, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন, বুল্টি দিদি ভাই রয়েছেন, সঙ্গীতা দেব দিদি ভাই রয়েছেন, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো।
0: নিশ্চয়ই সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার, সুরের ভালা?
1: হ্যাঁ ছোটবেলা, নমস্কার দিদিভাই।
0: নমস্কার বুলটি দি।
1: হ্যাঁ দিদিভাই, ভালো আছেন?
0: হ্যাঁ গো, ভালো আছি।
1: তো দিদিভাই, আমিও ভালো আছি। একটি গান শুনবো, অন্যায় অবিচার,
0: আচ্ছা,
1: মন মাঝি রে তুই, রাহুল দেব বর্মন।
0: ভীষণ সুন্দর একখানি গান।
1: হবে দিদিভাই,
0: নিশ্চয়ই হবে।
1: সব বাইরে নিয়ে শুনবো দিদিভাই, আপনিও শুনবেন। নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো থাকবেন আপনিও। আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।

0: হ্যালো দিদিভাই।
1: পরিবারের সবাই ভালো আছে?
0: হ্যাঁ দিদিভাই ভালো আছে।
1: আচ্ছা,
0: আমাদের আমাদের পেশাদার এইবার ধান লেগেছে, একবার আউশ ধানে খুব ভালো হয়েছে।
1: বাহ বাহ, ভীষণ ভালো একটা খবর, খুশির খবর।
0: এইবার
1: হ্যাঁ,
0: আর অমলা করতে এখনো তো বৃষ্টি দেয় না, এখনো দিচ্ছে না, তো এখন ধান কাটা হচ্ছে আর মাথা দেওয়া হচ্ছে এখন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো শুনে সুশীল ভাই। আচ্ছা, আপনার পরিবারে,
0: দিদিভাই
1: হ্যাঁ পরিবারে কে কে রয়েছেন?
0: দিদিভাই আমরা পরিবারে চারজন চারজন আছে।
1: আচ্ছা,
0: ও যে আমার আমার মিসেস একবার ফোন করেছিল এক বছর আগে, এক বছর আগে না, 7 মাস, 8 মাস হয়ে গেছে।
1: আচ্ছা,
0: ও যে সরোজিনী সিনহা।
1: হুম হুম হুম হুম
0: আর আমাদের মেয়ে মেয়ে করে এখন 6-এ পড়ে।
1: আচ্ছা আচ্ছা,
0: আর ও মেয়ে এবার ও আগরতলা গিয়েছিল,
1: হুম
0: ইয়োগা কম্পিটিশন হচ্ছে তো আগরতলাতে।
1: আচ্ছা আচ্ছা, যোগা কম্পিটিশনে ভাগ নিয়েছে, পার্টিসিপেট করেছে?
0: হ্যাঁ দিদিভাই, ও কৈলাসর 3-4 দিন আগে সিলেক্ট হয়েছে ওখানে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলেক্ট হয়ে স্টেট কম্পিটিশনে গেছে, তাই তো? খুব ভালো, খুব
0: সিলেক্ট
1: ভালো,
0: হওয়ার পরে আগরতলে গিয়েছে।
1: খুব ভালো।
0: ও কালকে কালকে এসেছে, বিকালে কালকে সকালে এসেছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা, আপনি আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান শোনেন আপনারা সবাই?
0: দিদিভাই আমি তো দিদিভাই কইলাম না, আমার তো সকাল থাকি আমার চলে, আর 7-8 অব্দি আমার চলে। আমি তো আমি তো কৃষক, আমি তো সব সময় এখন খেতে গিয়ে এখন আমি মোবাইল লইয়া কাজ করে থাকি। দিদিভাই
1: অনুষ্ঠানও শোনা হয়, কাজও করা হয়।
0: ও দিদিভাই আমি আকাশবাণী অনুষ্ঠানে যে আমরা একটা 6টার সময় একটা প্রোগ্রাম আছে, আমি এইটা মানে খুব শুনি।
1: ফার্ম এন্ড হোম, কৃষক ভাইদের জন্য আসুন যেটা।
0: এটা তো পুরো আমি কাম কাজ পুরো শেষ করে আর আমি এটা রেডিও সামনে বইয়া থাকি, বইয়া একবার মনোযোগ দিয়ে শুনি দিদিভাই।
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের কৃষি মানে কৃষি সম্পর্কিত অনেক তথ্য সেখানে জানানো হয়, খুব ভালো লাগলো।
0: আমাদের ওখানে যে কৃষি বৈজ্ঞানিক কেন্দ্র আছে, ও ওখানে আমাদের যে অনুষ্ঠানে রতন শাহ আর আর কয়েকজন আছে, প্রোগ্রাম করা আছে, আমি তো খুব মনোযোগ দিয়ে শুনি।
1: খুব ভালো লাগলো শুনে সুশীল ভাই। বলুন কি শোনাবো আজ আপনাকে, কোন গান শুনবেন? হ্যাঁ,
0: আমি একটা গান শুনতে চাই, প্রজাপতি 2 ফিল্ম নাম হচ্ছে। আর দেখ দেখ দেখ মা এসেছে, একটা দুর্গাপূজা তো সামনে আছে, একটা আমি গান শুনতে চাই। ও যে দেখ দেখ দেখ মা এসেছে একটা গান আছে প্রজাপতি 2 সিনেমায়।
1: আচ্ছা, দেখছি আমি।
0: আজকে পুরো 11টার সময় থেকে ট্রাই করে যাচ্ছি, এক্ষণ গেলে গেছে। পেশেন্ট দিদিভাই,
1: হ্যাঁ সুশীল ভাই, রয়েছে গানটি আমাদের কাছে।
0: আর দিদিবাবু দিদিবাবু বাইরে পাওয়া তো পুরো একবারে পেটে পেটে তো ভগবানের পাওয়া এক সমান। ও দিদিভাই
1: আপনাদের এই ভালোবাসে
0: একটু সম্বল লাগে না, আজকে খুব লেগেছে, আমার খুব আনন্দ লেগেছে দিদিভাই।
1: খুব, আমারও খুব ভীষণ ভালো লাগছে, আপনাদের এই ভালোবাসাই আমাদের এই অনুষ্ঠানগুলো করতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন সুশীল ভাই, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
0: নমস্কার
1: নমস্কার নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আমি সুশীল সিন আপনার থেকে।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: দিদিভাই আপনি কেমন আছেন? দিদিভাই
0: হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই?

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার অবিনাশ ভাই।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে। আপনি ঠিকই শুনেছেন। ও, যাই হোক, জানি না কার ভাগ্য খারাপ যে কার লাইনটা কেটে গেল আর
0: আর
1: আর
0: আপনার
1: আবার
0: আপনার
1: সেই
0: লাইনটা
1: লাইনটা
0: ঠিকই গেল।
1: আমার ভাগ্যে চলে এলো। তো যাই হোক, লাস্ট কলটা পেয়ে ভালোই লাগছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো
0: হ্যাঁ,
1: দিদি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি ভাই, ভালো
1: আচ্ছা
0: আছি।
1: আচ্ছা, যাই হোক, এইভাবে ভালো থাকবেন। আর আমাদের আমরা চাই সবসময় যাতে আপনি আমাদের এই আকাশবাণী কলেজের মাধ্যমে আপনার এই আওয়াজটা শুনতে পাই আমরা।
0: অসংখ্য ধন্যবাদ।
1: আর অবশ্যই ভালো লাগে আপনি কলেজের সব অনুষ্ঠানগুলো, কারণ আমরা সেখান থেকে অনেক ধরনের অনুষ্ঠান, রকমারি অনুষ্ঠানগুলো পেয়ে থাকি সেই জন্য। আর আজকে প্রেমজিৎ দা যা যার কথা বলছিলেন, যে কালিকা প্রসাদ ভট্টাচার্য, ওনার নাম তো, ওনার যে আজকে জন্মদিন,
0: হুম হুম
1: তো
0: হুম হুম হ্যাঁ
1: উনি একটা গান শুনেছিলেন, তো সেভাবেই ভালো লাগে। কারণ উনি দেখুন একজন লোক লোকশিল্পী, খুবই ভালো ওনার কণ্ঠস্বর, আমরা অনেক গান পেয়েছি ওনার। তো আমিও আজকে ওনারই একটা গান শুনতে চাই।
0: আচ্ছা, আজ কিন্তু আমাদের একটা বিশেষ দিন চলছে, আমাদের অনুষ্ঠান কিছুদিন ধরে, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ।
1: হ্যাঁ হ্যাঁ, ওনার তো চলছেই,
0: হ্যাঁ
1: সেটা তো আমরা অবশ্যই শোন রয়েছে। তো
0: হুম
1: যাই হোক, তো আপনি সেটা বললেন, তো উত্তম কুমারের একটা ছায়াছবি

0: ফার্স্ট থেকে আমাকে গানটা শুনিয়ে দেন।
1: আচ্ছা, কোন ছবি? অমানুষ না কোনটা
0: হ্যাঁ,
1: বলুন বলুন কোনটা।
0: খুব সম্ভবত অমানুষ ছবি হয়তো।
1: আচ্ছা, অমানুষ ছবির কোন গান?
0: সেই ছবিতে যে কোনো একটা গান
1: যে
0: দিয়ে
1: কোনো
0: দেন
1: একটা
0: আপনি।
1: গান। ঠিক আছে ঠিক আছে, যেতে যেতে খুব ভালো একটা গান।
0: হ্যাঁ হ্যাঁ
1: আমাদের হাতে সময়ও প্রায় শেষ
0: হ্যাঁ, সময় প্রায় শেষ, তো সেই
1: অবিনাশ
0: জন্য
1: ভাই।
0: এই মুহূর্তে শুনছেন অনুপ দা রয়েছেন, প্রেমজিৎ দা রয়েছেন, জহর দা রয়েছেন, আর আশুতোষ দা রয়েছেন, সঙ্গীতা দি রয়েছেন, বুলটি দি, সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন, ভালো থাকবেন দিদি। আবারও অবশ্যই অনুষ্ঠানে আপনাকে চাই, তো এইভাবে অনুষ্ঠান চলুক, খুব ভালো লাগছে। আজকের অনুষ্ঠানটা খুবই ভালো সুন্দর হয়েছে, আর নিরঞ্জন নিরঞ্জন নিরঞ্জন কাকু রয়েছেন।
1: নমস্কার
0: ঠিক আছে দিদি, নমস্কার।
1: নমস্কার।

বাংলা ছায়াছবির গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা এখানেই শেষ হল। সবাই খুব ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছে আসর থেকে, কথা হবে আগামী আসরে।

আকাশ বাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন রজনীকান্তের গান। আজকে

শিল্পীরা হলেন নীলা মজুমদার এবং বাপ্পা দে সরকার। বেলা 12টা বেজে 30 মিনিটে শুনবেন ককবরক গান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1টা বেজে 5 মিনিটে। অনুষ্ঠানে আজ শুনবেন সুল ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাংলা আধুনিক গান শুনবেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে বেলা 1টা বেজে 40 মিনিটে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান বেলা 2টা বেজে 15 মিনিটে। সংবাদ বেলা 1টায় এবং বিকেল 3টায় সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং বেলা 2টায় ও বিকেল 3টা বেজে 5 মিনিটে সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টা বেজে 30 মিনিটে।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম হ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30। কিষাণবাণী সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। টি-20 এশিয়া কাপ উইমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ধারা বিবরণী রিলে করে শোনানো হবে রাত আটটা বেজে পাঁচ মিনিট থেকে। সংবাদ শুনতে 7:35 এবং রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায় এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বা কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে আমাদের এবারের পরিবেশনা রজনীকান্তের গান, প্রথম শিল্পী নীলা মজুমদার।

শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন রজনীকান্তের গান। নীলা মজুমদারের পর এবারের শিল্পী বাপ্পা দে সরকার।

প্রথমে শিল্পী নীলা মজুমদার এবং পরে বাপ্পা দে সরকারের কণ্ঠে এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ চলন।

গানখানি শুনলেন শঙ্কর মহাদেবন এবং সহশিল্পীদের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনছেন সুল ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানিতে কণ্ঠ দিয়েছেন শঙ্কর মহাদেবন এবং সহশিল্পী।

0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা এখানে শেষ হলো। অনুষ্ঠানে আজ শুনলেন শূল ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে সহনশীলতার পাশাপাশি গভীর সহযোগিতার মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলির অর্থনৈতিক শক্তিকে জনসাধারণের কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের সূচনা করেন। আজ 11 সেপ্টেম্বর 1893 সালের এই দিনে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন। একটি সামাজিক মাধ্যমে পোস্টে শ্রী মোদী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতি একত্রিত হবে। 2026 সালে ভারতের সভাপতিত্বের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিও এতে অংশ নেবেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফায়জাল বিন ফারহান আল সৌদও এই সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলি দুই নেতার মধ্যে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী

0: কাল থেকে শুরু হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ ভোরে জাতীয় রাজধানীতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ানের আজ বিকেলে নতুন দিল্লিতে পৌঁছানোর কথা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। দুই নেতার আলোচনার মূল বিষয়গুলির মধ্যে আঞ্চলিক ঘটনাবলী অন্যতম হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় রাজধানীতে তার কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করার কথা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরাকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি এবং মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘ G20 এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দু নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে সংলাপ ও কূটনীতি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে এখন সহনশীলতা বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি গভীর সহযোগিতা ও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নেওয়া ও উৎসাহিত করাও জরুরি হয়ে পড়েছে। নতুন দিল্লিতে আজ সকালে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই বছরটি ব্রিক্সের জন্য একটি মাইল ফলক, কারণ এই জোট প্রাতিষ্ঠানিক সহযোগিতার 20 বছর পূর্ণ করেছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স তার সদস্যপদ, কর্মসূচি এবং সহযোগিতার পদ্ধতির দিক থেকে বিগত বছরগুলিতে যথেষ্ট বিকশিত হয়েছে।
1: It's a real pleasure to join you this morning at the inaugural of the BRICS Business Forum on the eve of the BRICS Summit. This year is a milestone. It's a milestone because we mark 20 years of institutionalized BRICS cooperation. In this period, BRICS has evolved substantially in its membership, agenda and mechanisms of cooperation. India's chairship has sought to carry this evolution forward through the theme of building for resilience, innovation, cooperation and sustainability.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিকে তাদের অর্থনৈতিক শক্তিকে জনগণের জন্য কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিক্স দেশগুলি মানবজাতির প্রায় অর্ধেক এবং আন্তর্জাতিক ক্ষেত্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রায় 40% প্রতিনিধিত্ব করে। নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ব্রিক্স এখন বিশ্ব বাণিজ্যের প্রায় 1/4 অধিকার করে রয়েছে, যেখানে ভারত আন্ত ব্রিক্স বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।
2: BRICS today represents almost 1/4 of global trade and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আগে শোনাসনি তো, আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছিল। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPVV টিকাকরণের ক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে ইতোমধ্যেই 80 লক্ষাধিক টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি টিকাকরণ ভারতের মহিলাদের এক সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি HPV সংক্রমণ ও সংশ্লিষ্ট ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে নিহত প্রায় 3,000 মানুষকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11ই সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতি সভার আয়োজন।

0: করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ ক্রমাগত নতুন রূপ নিচ্ছে, তবে এর বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং প্রতিরোধ কখনো বদলাবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে ভারত দৃঢ়ভাবে একাত্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে, সীমান্ত পারাপারের সন্ত্রাসের শিকার হিসেবে ভারত বহু দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসা ধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, E-1, E-2, E-3, H-1B, H-1B1, L-1, O-1 এবং TN ভিসাধারী ও তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা বলা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে যেতে হবে। নিউ ইয়র্কে US ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা চতুর্থ বাছাই কোকো গফকে 3-6, 6-4, 6-4 গেমে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কার। জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ চীনের মুকিতে সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল মালয়েশিয়ার মুখোমুখি হবে। ভারতীয় সময় দুপুর 2:15 ম্যাচটি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী কিশোর কুমার।

0: আকাশ বা নিকোয়লা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: ইয়ে হ্যায় বিবিধ ভারতী, লিজিয়ে প্রস্তুত হ্যায় কার্যক্রম সদাবাহার নগমে।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ৬টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান, ৬টা বেজে ৩০ মিনিটে শুনবেন কিষাণবাণী, সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ৭টা বেজে ৩৫ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ৭টা বেজে ৪৫ মিনিটে ও ৭টা বেজে ৫৫ মিনিটে যথাক্রমে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮টা বেজে ৫ মিনিটে নিউজ অন এআইআরে শুনবেন এশিয়া কাপ ওমেন্স ক্রিকেট সেমিফাইনালের শ্রীলঙ্কা ভার্সাস পাকিস্তানের ধারাবিবরণী। ৮টা বেজে

0: 5 মিনিটে শুনবেন নাটক মোহনার দিকে, 8:30 শুনবেন বাংলা আধুনিক গান, রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন টপ্পা, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।
1: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है। किसे कब कहाँ ले जाए ये कोई नहीं जानता, पर टेंशन मत लीजिए। आज ही अटल पेंशन योजना में निवेश कीजिए। 18 साल की उम्र से हर महीने 210 रुपए भरने पर 60 साल की उम्र से हर महीने आपको 5000 रुपए की पेंशन मिलेगी। अटल पेंशन योजना, आज ही अपना पेंशन पक्का करवाइए। अधिक जानकारी के लिए तत्काल अपनी बैंक शाखा या बैंक मित्र से आप संपर्क करें।
2: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আরে আশা দিদি, আপনি?
4: শারদা, খুকি কেমন আছে?
3: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
4: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
3: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
4: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
5: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
6: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: ঘর গৃহস্থির আসরে দাদা আমরা এখানে কোন জায়গাতে আইসি?
1: এটা হিদ্দি পাড়া হয় মনুবেলি।
0: আচ্ছা, তো দাদা তো মোটামুটি ক্ষেত কৃষির লোকে জড়িত আসুন।
1: হ্যাঁ মোটামুটি।
0: আর এই গ্রামেই কিন্তু আপনার ইয়নি?
1: হ্যাঁ এই গ্রামেই জন্ম।
0: আচ্ছা, তো মোটামুটি কত বছর ধরে এই গ্রামে আসুন?
1: আমরা তো এই গ্রামে তো আমার বাবা
0: বাপ ঠাকুর দাদা থেকে।
1: বাপ ঠাকুর দাদা।
0: আচ্ছা আচ্ছা, তো নাই নাই হইতে হইতে মানে 100 বছর
1: হয়েছে। হ্যাঁ 49 বাংলাতে আইসে আমরা এখানে।
0: আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো আপনি আপনার ধানের ক্ষেত দেখলাম, এটা আউশ ক্ষেত বোধ হয়। তো ধান তো দেখা যায় খাটার মনে এখন সময় আইসে।
1: হ্যাঁ সময় আর 3-4 দিন।
0: আচ্ছা খাটি লিবা। আচ্ছা, এরপর খাটার পরে ওই জায়গাতেই কিন্তু আপনি বাস্তুঘাত লাগাইবেন?
1: বাস্তুঘাত।
0: আচ্ছা, তো এই যে ধানটি যে আপনি যে লাগাইছেন

0: আউশদানটা লাগাইছেন, অনেকে তো আউশদান আবার খরচ চাই না, এর মধ্যেও আপনি লাগাইছেন, মানে 17 জায়গার মধ্যে আপনি লাগাইছেন?
1: জানাইছি বলে তারা দেখছো দানটার মাঝে ষাট আসছিল, ষাট টাকায় আমার ফলনটা
0: কম হয়েছে। নাহলে তো এখানে আপনার এই দুইখানে জায়গার মধ্যে ভালো ফসল?
1: হ্যাঁ ভালো ফসল হতো।
0: এবং প্রত্যেক বছরই বোধহয় আপনারা আউশাদ করুন?
1: হ্যাঁ প্রত্যেক বছর আউশাদ।
0: আচ্ছা, তো সেই হিসাবে এবার আসানের রূপ ফসল?
1: না ফসল বেশি ফল তো নাই।
0: আচ্ছা, তো এই জায়গাটার মধ্যে আপনি কীটা লাগাইবা? দান তো মোটামুটি উঠাই দিবা, মনে আরো 10-15 দিনের ভিতরে তো শেষ হয়ে যাবে।
1: আলু লাগাইব।
0: ও এই হাতের মধ্যে আলু লাগাইবা, আর কোনো কিছু লাগাইবা নি?
1: না আর মিষ্টি কুমড়া দেখি প্ল্যান আছে।
0: অনেক সময় তারা তো খাইতে না পারলেও সিধা বিরা যায়,
1: তবে বান্দর ওই শীতকালে টুইও করে, বর্ষার সময় অত বেশি হয় না।
0: আচ্ছা, তো আপনার এমনি সাইল ধান লাগানি শেষ নেই?
1: ও সাইল ধান শেষ লাগানি।
0: এটা কবে শেষ করছেন?
1: ওই গেছে 20 দিন।
0: তো সাইল ধানের মধ্যে এটা আপনার কতদিনের সারা লাগাইছেন? আপনি আলি লাগাইছেন
1: 15-16?
0: এটা কিটা কোন পদ্ধতি? শ্রী পদ্ধতিও?
1: শ্রী পদ্ধতিও, মানে এটা লাইন ধরে করছি আর কি, মানে একটা দিছি না আমি।
0: একটা দিছেন? অনেক শ্রী পদ্ধতি হলে একটা না দিলে দেখে দুইটা দিলে?
1: দুইটা।
0: হ্যাঁ, তো আপনারা কিটা?
1: আমরা দুই তিনটা এরকম দিছি।
0: দুই তিনটা করে দিয়েছেন। তো এইখানে আপনার কত জায়গার মধ্যে আপনি লাগাইছেন সাইল?
1: সাইল তো প্রায় 9 খানি।
0: 9 খানের মতো আপনার সাইল লাগাইছেন? আচ্ছা, আর এটাতে কি ধান লাগাইছেন আপনি?
1: সোনামাসুরি সব।
0: এটা কিটা ব্লকে পাইছেন নি?
1: না, এটা আমরা গড়ের
0: গড়ের বিষে আছে, যেটা গতবার আপনি করছিলেন এটাই আছে?
1: এটাই আছে।
0: আচ্ছা, তো এই ধান তো উঠতে উঠতে আপনার যাইব কি পৌষ মাস যাইব কি না কিটা নাসিন ঘাট থেকে?
1: ওই ধান
0: মানে সাইল? সাইল
1: সাইলটা আপনার আই দিব কার্তিক মাসের মাঝামাঝি।
0: কার্তিক মাসের মাঝামাঝি? হ্যাঁ। এবং সব ঠিক হয়েছেন? সোনামাসুরি আপনি লাগাইছেন?
1: সব সোনামাস।
0: তো এটাতে সার হিসেবে কোনো কিছু প্রয়োগ করছেন?
1: না, কোনো সার,
0: কোনো সার প্রয়োগ করেন না?
1: না।
0: তো তো মাটির উর্বরতা আছে কিনা এটা বুঝুন সামনে?
1: এটা মাটি ধান লাগাইলেও বোঝা যায়।
0: আচ্ছা,
1: ধান লাগাইলেও ধানের গ্রোথ দেখলেও বোঝা যায় মাটির মধ্যে
0: যে এটা তার ইয়ে আছে। আচ্ছা, যেমন ধরুন আপনার ঔষধের তো কোনো অসুবিধা নাই, কারণ ঔষধের যে আপনি সবজি যে করলা আলু টালু লাগাইলে নিশ্চয়ই এখানে কিছু জৈব সার, এরপরে তো আপনি আউশ ধান চাষ করলেন। হ্যাঁ, তো সেই জায়গাতে তো আর সারের
1: কোনো দরকার নেই।
0: তো সাইলের ক্ষেত্রে আপনারা কিটা করেন?
1: সাইলের ক্ষেত্রে আমরা সার দিই না।
0: সার দেওয়া লাগে
1: না?
0: তো আপনার জমিন,
1: কারণ এই জমিনগুলো আসলো আগে 2 বছর করা হইতো।
0: আচ্ছা,
1: 2 বছর মানে 2 বছর করা হইতো, বেশ কিছু বছর থেকে এটা এখন 1 ফসলই করা হয়,
0: মানে সাইল
1: সাইলটাই থাকে। আগে তো আউশকেত করার পরে আবার সাইল সাইল করা হইতো,
0: তখন তো 2 ভাগে করে লিছেন আউশের। আউশের
1: এখন প্লট আলাদা হল, প্লট আলাদা,
0: আউশ যেটা করুন এখানের মধ্যেই আপনি সবজি লাগাইন। আচ্ছা, তো এমনি কিন্তু মাটি উঠি এমনি পরীক্ষা করছিলেন?
1: মাটি দেওয়া হয়েছিল সয়েল টেস্ট কয়েক বছর আগে, কয়েক বছর করাইছি না।
0: তো যখন করাইছিলা তখন তারা রিপোর্ট দিয়েছিলেন?
1: সুনের ঘাটতি আসলো,
0: সুনের ঘাটতি আসলো। তো ওখান কিন্তু আপনি কিটা মানে ধান চাষ করুন বা সবজি চাষ করুন এর আগে কিটা শুন
1: শুন দিই?
0: আপনার ব্লক থেকে আপনার জৈব সারও দেয়?
1: জৈব সার
0: দেয়নি
1: আপনি? মানে কিনে আনতে লাগে,
0: কিনে তো এটা একটা আপনার ইয়ে দেয়, মানে কিটা হওয়া যায়, একটা সাবসিডি আছে। আচ্ছা, বা বাকি সারও তো সাবসিডি দিয়ে?
1: সাবসিডি দিয়ে।
0: তো এমনি মনে করেন যে এই যে সামনে যে আপনি আলু বীজ লাগাই বা এটার বীজ টেস্ট কিন্তু আপনারা পাইনি?
1: এটা বীজ তো না, বীজ মানে টিপি আছে, আমি তো এই বছরও রাখছি ঠান্ডা করে।
0: আচ্ছা,
1: আর এমনি দেশি আলুর বীজ তো আমরা গড়ে করি।
0: আচ্ছা, এটা তো আপনার গড়েই আছে। আর টিপিএস যেটা যেটা আপনি আলু হিম করে রাখছেন যে এখান থেকে অন্য কিছু লাগাইবেন?
1: এখান থেকে লাগাই।
0: আচ্ছা,
1: এটা বিশাল লাগিয়ে রাখছি।
0: তো এমনি কিন্তু আপনি যে টিপিএস আলু যেটা করুন আপনি দানাতেই করেন নি না?
1: দানা থেকে 3 বছর, 3 বছর এরপরে আর হইতো না। তিন বছর পর্যন্ত ওই দানা থেকে
0: একটা তো আপনার বীজ দিয়ে সারা হয়ে যাবে।

0: ওই
1: বীজটা দিয়েই, মানে
0: হ্যাঁ
1: যখন যে আমরা বীজ রাখছি,
0: হ্যাঁ
1: একচুয়ালি দানা থেকে এটা আলু
0: হ্যাঁ
1: হয়েছে,
0: হ্যাঁ
1: দানাতে মানে গাছ রোপণ করিয়া, মানে সারা করিয়া, আলু সারা করিয়া
0: ওইটাই কইছে। তো অখন যে আপনার লাগাইবা, অখন তো লাগাই দিবা গোটা আলু লাগাইবো।
1: হ্যাঁ গোটা লাগাইব।
0: আচ্ছা, তো এই যে সারা কইরা যে
1: সারা করিয়া যে আলুটা হয়, এটা থেকে 3 বছর আপনি আলু রাখতে পারবা বীজ।
0: আচ্ছা, তো এটার আপনার কয় বছর হয়েছে?
1: এটা 2 বছর হয়েছে,
0: মানে আগামী বছর করতে হবে।
1: আগামী বছর করতাম,
0: 23। তো তারপরে আবার যদি বীজ করতে হতে আবার বীজ থেকে করতে হবে। আচ্ছা, তো এমনি লাগাই না নি আপনারা ওই যে টিপিএস ছাড়াও আলু?
1: না, টিপিএস ছাড়া লাগাই না।
0: টিপিএস ছাড়া
1: লাগাই না, আগে লাগাইতাম, এখন বাদ দিলাইছে।
0: বাদ দিলাইছে, কারণ ফলনটা তো বোধহয়
1: টিপিএস এ ভালো হয়।
0: ভালো হয়। তো গতই হতে যে আপনার করছিল, আবার কইছেন হিমঘরও আপনার রাখছেন, মোটামুটি কিরকম আলু হয়েছিল বা মানে
1: ভালো আলু হয়েছে?
0: বিক্রি
1: তো করিও আমরা।
0: আচ্ছা আচ্ছা, না এই তো আপনারা বিক্রি করেন ওই
1: আর আলু টিপিএসটা চাহিদা মার্কেটও ভালো, মানে আর রেটটাও বেশি পাওয়া যায়, আর আলুটাও স্বাদ।
0: আর দেশি আলু যে করছিল কিরকম করছিল?
1: দেশি আলু ভালো হয়েছে গতবার।
0: আবার রুদ্র হইতাছে, তো এটাতে কোনো কি
1: এবার দানের লাগে একটু বালা মরশুম?
0: বালা মরশুম অনেকে দিকে আবার
1: না, ধানটা দিনও টেম্পারেচার দেয়, রাত্রেও বৃষ্টি দেয়, মানে বৃষ্টি আর রুদ্রে আছে, গরম এবং বৃষ্টি
0: দুটায়
1: ভালো হয়েছে, ভালো
0: ধানের
1: লাগে ভালো।
0: তো এটা বোধহয় কিছু জায়গার উপর নির্ভর করে, কিছু কিছু জায়গাতে তারা তো হইতে
1: না, জলা জায়গা হইলে একটু অসুবিধা, মানে যে
0: হইতেছে এই বৃষ্টি তারা তো হইতেছে না, এই যে বৃষ্টি যেটা পাইতেছে এই বৃষ্টি হইতেছে না। কিছু কিছু জায়গাতে আমিও নিজেও দেখতেছি নিষ্ঠা শুকাই গেছে, নিচে জল নাই।
1: এটা বৃষ্টিটা একটু জলা জায়গা প্রবলেম হইব, আর যারা একটু মানে উঁচা জায়গা আছে
0: এরারও তো প্রবলেম হইতেছে,
1: এরার প্রবলেম,
0: এরার জায়গাতেই তো আপনার ফাটি যাইতেছে। তো তারা আবার কইতেছে যে বৃষ্টি তো আমরা একটু কম হইতেছে এবার,
1: আর বৃষ্টিটাও এবার একটা মানে সব জায়গাতে একসাথে বৃষ্টি হয় না, একদিকে হয় একদিকে না।
0: আমার মনে হয় এবার বৃষ্টিটা একটু কমই মনে হয় হয়েছে, মানে ক্ষেতের সিজনের সময় যে বৃষ্টিটা দরকার এইটা বোধ হয়েছে
1: না, কম হয়েছে
0: বৃষ্টি তো আমরা আগে
1: আগে হয়ে গেছে, মানে আগে
0: বরং আপনার আউশ যে সময় লাগাইছিল এই সময় কিন্তু বৃষ্টিটা কিন্তু আপনারা পাইছেন কিন্তু। তো এখন তো মোটামুটি আউশ ধান কিন্তু এখন দিনের অপেক্ষা করে নি, খাটালে আবার বৃষ্টি হইলে
1: মুশকিল,
0: এমনি জমিনে থাকলে তো কিচ্ছু নাই
1: না।
0: তো মোটামুটি আপনারা এইটা লইয়াই আপনি আসুন, কত বছর ধরে এটা কাজ করলাম?
1: ও প্রায় 35 বছর।
0: 35 বছর ধরে এটার লোক আপনার জড়িত আছেন? মোটামুটি এটাও একটা আপনার একটা আয়ের একটা উৎস?
1: হ্যাঁ, আয়ের উৎস।
0: আচ্ছা, কারণ আপনারা তো দেখলাম জায়গা জমিনও তো প্রচুর আছে দেখলাম, বিশাল বড় একটা একটা পুষ্করিণী দেখলাম, এটা থেকে তো মাছ টাছ ফেলাইছিল?
1: মাছ ফেলাইছে, মাছ আছে
0: ভিতরে দেখলাম একটা, আবার ফ্যাশন দেখি একটা সামনে একটা ফ্যাশনে একটা। তো এটাই মনে হয় আপনার মানে বড় পুষ্করিণী বোধ হয় না,
1: সামনে একটা বড় আছে বড়।
0: তো এটা থেকে তো মোটামুটি সারা বছর জল থাকে? হ্যাঁ,
1: জল থাকে, শুকনার সময় একটু কমে, কিন্তু আমরা দোকানের দোকানের ব্যবস্থা।
0: আচ্ছা, এমনি আপনারা যে জমিন যেটা দেখলাম এটাতে কোনো সেচের ব্যবস্থা আছে?
1: হ্যাঁ আছে, সেচের ব্যবস্থা আছে।
0: নাইলে তো আপনারা অনেক সময় বৃষ্টির উপরে
1: নির্ভরশীল,
0: সেই হিসাবে আপনারা মানে তেলে তো আপনারা মানে জলের সমস্যা নাই?
1: না, জলের সমস্যা
0: আপনার যখন প্রয়োজন। আচ্ছা, এই যে জলটা যেটা দিতে আছে আপনারা সেচের যে জল, এই জলের মধ্যে কিন্তু আয়রন নাই?
1: না, এটা সোলার জল।
0: আপনার এখানে কিরকম
1: সোরাত
0: বান্ধিয়া ওইখান থেকে আপনারা পান? মোটামুটি সকাল বিকাল দুইবারই যায় না কিটা জল?
1: লাগলে তো দেয়, আর না লাগলে আর চালায় না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা যখন প্রয়োজন
1: প্রয়োজন হয়ে দিলে চালাই দিব।
0: আচ্ছা, তো এখানে মাছ কিরম ফলাইছেন আপনারা পুষ্করিণীতে বা মাছ বিক্রি করেননি আপনারা?
1: মাছ বিক্রি করি,
0: মানে এই যে দোয়াটাই তো পুষ্করিণী দেখলাম, মানে কেতা কেতা মাছ ফলাইছেন এবার?
1: মাছ আছে, রৌ আছে, মিরগা আছে, তারপরে খাতলা আছে, খারপিও আছে।

0: হচ্ছে গোবর কুড়া হইল মিক্সড করিয়া চার পাঁচ দিন ফসাইতে লাগে।
1: আচ্ছা,
0: ফসানির পরে এটা নিয়া একটা ব্যাগে হরিয়া নিয়ে মধ্যে জুলাই দিল, সেও আছে ছিটাইয়া দিলাই। আমরা কোন সময় ছিটাইয়া দিই, কোন সময় জুলাই দিই।
1: ও মানে ওইখানে এই যারা
0: টুকর দিয়া দিয়া খাইব।
1: আচ্ছা, বা নষ্ট হইল না আমার মনে হইতে?
0: হ্যাঁ, নষ্ট হইল না,
1: মানে একটা জায়গার মধ্যে হইল। আমরা যদি আপনার ছড়াই ছিটাই দিন তাহলে সময়
0: হয়ে যায়।
1: হ্যাঁ, মাছের
0: খাবার আনি কোনো, মানে কিছু আনতে লাগে, অথবা আনি অল্প আনি,
1: বেশি আনতে পারে
0: আনি না, আমরা এই খানিও হয়ে যায়,
1: এই খানি হয়ে যায়।
0: আপনারা
1: খোল দিলা, তারপরে খোঁজেন গোবর দিলা, আবার ভুষিও নি, ভুষিও খায়। তো এই যে সব খাবার তো সব মাছে খায়নি?
0: না, এই মাছের খাবার, মাছে তো জলের তিন মানে তিন ধরনের, মানে তিনটা লেয়ার থাকে জলের মধ্যে। একদম নিচের লেয়ারে আপনার মির্গা কার্পিউ জাতীয় মাছ খায়, মাটির মাটির সাথে যেটা, এর থেকে উপরে একটু রৌ রৌ এইসব, এরপরে গ্রাস কাপ ধরেন এইরকম। আর এর উপরে হলো খাতলা মাছের খানি, একদম উপরে যেটা বাসে
1: দেখি যে বাইশে বাইশে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতলা মাছ একটু মানে খাওয়া দাওয়ার পরে একটা কিন্তু জলের মধ্যে একটা সবুজ একটা মানে স্তর জলের উপরে পড়ে, তখন বোঝা যাইব যে আমার পুকুরটার মাঝে খানি হয়ে গেছে, মানে সবুজ হইব স্তর। কোনরা যাবেন লাল রঙের স্তর পরে, লাল রঙের স্তর যখনই পড়বো তখন মনে করবেন যে খানির অভাব আছে পুকুরে। আর সবুজ যখন স্তর পড়বো তখন ওইটা খাতলা মাছে খুঁটির মধ্যে কিছু খাওয়ার মানে থাকে, তখন খাতলা মাছ
1: বাসটা তো আপনার মনে হয় জলে একটু
0: ফসি গেল, ওই যে জলের যে কিছু শেওলা দেবা ওইটার মধ্যে লাগি থাকে, বাসটা পিছলা হয়ে গেছে।
1: আর
0: দাঁত ও এটির মানুষের মতো দাঁত,
1: এটার কিতা ওই যে অন্য মাছরে কিতা আক্রমণ?
0: না না, অন্য মাছরে আক্রমণ, অন্য মাছরে আক্রমণ করে একমাত্র রূপচাঁদ, এরপরে বোয়াল টোয়াল এইসব মাছে আক্রমণ করে
1: ছোট মাছরে খাইলে।
0: রূপচাঁদ আমি ফালাইছি কিছু, তবে এই দুইটার নাই, ওই সামনে একটা
1: অনেকটা মানে গুড্ডির মতো
0: লাল রঙের গুড্ডির কালার।
1: তো এটা খাইতে কেমন?
0: খাইতে স্বাদ আছে, তৈলাক্ত মাছ আর
1: রূপচাঁদা হয়।
0: হ্যাঁ, রূপচাঁদা।
1: আপনার ধান ক্ষেত, আপনার মানে সাইল ক্ষেত সব আপনার রোয়া শেষ হয়ে গেছে?
0: আচ্ছা,
1: মোটামুটি আজকে থেকে বিশ পঁচিশ দিন আগেই শেষ হয়ে
0: গেছে?
1: আচ্ছা, মোটামুটি কেন খুঁজে আট নয় খানি লাগাই দিচ্ছে? আচ্ছা, আর এমন সবই শূন্য মাসের আপনার লাগাই?
0: শূন্য।
1: আচ্ছা, তো এই যে আপনারা কৃষি ক্ষেত যে কররা, তো আপনার কি কৃষি যন্ত্রপাতি আপনার আসেনি?
0: হ্যাঁ, সব যন্ত্রপাতি আছে, জলেরও পাম্প আছে, ট্রেক্টারও আছে, জল এমনি এলাহিও আছে, আমার নিজস্ব পাম্পও আছে।
1: আচ্ছা আচ্ছা,
0: যদি কোনো কারণে এলাহি খারাপ হয় তো আমার পাম্প দিয়ে
1: বা আর ট্রেক্টারও আছে,
0: ট্রেক্টারও আছে,
1: তারপরে আরো যে থাক লাগে মানে কৃষি যন্ত্রপাতি এগুলো আছে না?
0: মাড়াই মাড়াইটা নাই, মাড়াইটা নাই।
1: তো আপনারা মাড়া দিতে গেলে কিটা করেন?
0: মাড়া দিতে হইলে ইয়ে করা, একটা মেশিন আনা লাগে, বাড়া
1: মানে তখন আপনারা বাড়ানো।

0: ওই যারা চাষের জন্য মানে আপনার ট্রাক্টর নেয়, হ্যাঁ ওই যারাই মারাইয়ের জন্য মেশিন আছে,
1: মেশিন আছে,
0: তো এইটা কিন্তু আপনার কেনার ইচ্ছা আছে নি?
1: আছে, সামনে প্ল্যান আছে।
0: আচ্ছা, তো এইটা কিন্তু সাবসিডি দিয়ে কেনা যায় না?
1: কেনা যায়।
0: এখন যেহেতু আপনার এতখানি জায়গাতে আপনারা ধান চাষ করা, তো এটা জারাই মেশিন তো আপনার থাকা দরকার,
1: থাকা দরকার, এটা এটা আনার প্ল্যান আছে।
0: এটা বুঝে ওই ট্র্যাক্টরের মধ্যে পেট্রোল বা ডিজেল দিয়ে চলে না?
1: কোনো সময় ওই ট্র্যাক্টরের বেল দিয়ে চালানি দেওয়া যায়, ওই ট্র্যাক্টরে লাগাইও। একটা মেশিন আছে, আর একটা মেশিন আছে ডাইরেক্ট মোটর থেকে
0: আছে। তো আপনি কিরম কিনবা?
1: আমি ট্র্যাক্টর একটার লগে করবো, যেহেতু আমার
0: ট্র্যাক্টর স্টার্ট দিলেই না,
1: ট্র্যাক্টর স্টার্ট দিলেই
0: না, এটা অটোমেটিক বেলটা সাহায্য হয়ে যাবে,
1: হয়ে যাবো।
0: আচ্ছা, তো আর যেটা আপনার হইমু, মোটামুটি আপনার মাসের থেকেও আপনার ইনকাম আছে, বছরে কয়বার বিক্রি করতে পারেন?
1: মানে মাস বছরে মানে একবারও বেশি, তবে একবারও বেশি মানে এট এ টাইম বেশি আর কি, একসাথে। তো একসাথে বেশি বলতে মানে বাসাই হইল এই মাসটির, মানে বড়টি তুলিয়া বেশি লওয়া আর ছোটটিরে রাখি দেওয়া।
0: এমনি যে আপনার যে ফুসুরের মধ্যে যে ছোটো ছোটো মাছ যেটি হয়, যেমন মখা আদার কিনা, এই সমস্ত মাছ কিনতে, এটা তো ফালাই না, এটা তো অটোমেটিক হয়?
1: হ্যাঁ, অটোমেটিক হয়। যেমন মখা আছে, মখা ভালোই পয়সা পাওয়া যায়। মখা গতবার মানে 20 কেজি উঠছে।
0: মখার তো ফোনে আপনার ছাড়া লাগে
1: না? ছাড়া লাগে না।
0: আচ্ছা, তো এমনি যে আপনার যে অত সব কথা কইলা, আপনার কিতা কোনো ধরনের ওই যে ইতার কোনো ট্রেনিং আপনার নিচুন নি?
1: নিয়েছি আগে, বেশ আগে নিয়েছি।
0: না না, এটাও তো আপনার একটা জানার ব্যাপার আছে, সেমনে মাছটা বড় হইতো তার খানিটা কোন সময় দেওয়া, এটা তো একটা
1: এমনি তো মৎস্য মানে তারা ঘন্টা দুই একটা প্রশিক্ষণ দেওয়াইতো দিছি।
0: আচ্ছা আচ্ছা,
1: ঘন্টা মানে কয়েকটা কৃষি দপ্তর এরকম ঘন্টা দুই একটা প্রশিক্ষণ
0: দেয়। আচ্ছা আচ্ছা, তো এমনি মোটামুটি যোগাযোগ আপনার তারা সময় আছে? আচ্ছা, তো মোটামুটি আপনি আউস জানে উঠি যার আপনার ঠিক আছে, দাদার লগে অনেকক্ষণ কথা হইলাম, ভালো লাগলো। আচ্ছা, দাদার নামটা জিজ্ঞেস করা হইল?
1: মুইতলাল শীল।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উন্নতি হয় আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: আচ্ছা, নমস্কার।
2: আগামী 13 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকেয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% থাকতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ফলে ওই সমস্ত জায়গাত সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা আছে, তবে জমি তাকিয়া জল যাতে তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থা আমরা করতেইব। বাইরিয়া গেলে গিয়া গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব। বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ করতে হইব। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হইব। রাজ্যের প্রায় সব জেলাতেই বিগত দিনগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নাই। এই জলসেচ আপাতত প্রয়োজন নাই। আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা আছে, তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো আছে সেই সমস্ত জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা আছে। সেই সব জমিতে ড্রেন সবসময় পরিষ্কার করিয়া দিতেইব। মাছের পাখনা পচা, লেজ পচা, কানকোতে এবং গায়ে ঘা ইত্যাদি রোগের সম্ভাবনা আছে। প্রতিকারে 15 দিন ব্যবধানে কানি প্রতি 12-15 কেজি খাওয়ার লবণ পুকুরের জলে প্রয়োগ করতেইব।

ঘুষ ধান সংগ্রহের লাগিয়া আবহাওয়া অনুকূল থাকব, ধান কাটিয়া গুজামজাত করার আগে ভালো করিয়া শুকাইয়া নিতেইব, ধান কাটা শেষ হয়ে গেলে গিয়া পরবর্তী ধান চাষের লাগিয়া জমি তৈরি করিয়া নিতেইব। অনেক জমিতে ইতিমধ্যে ধান লাগানি শেষ হয়ে গেছে গিয়া প্রায়, বা কোনো কোনো জায়গা তখনও রয়েছে, আর আপনারা দেরি করেন না যে। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতে লাগব, আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ থাকিয়া সরাইয়া নষ্ট করিয়া দিতেইব। মাছি ধরার লাগিয়া ফেরোমেন ট্রেপ বা ফাঁদ ব্যবহার করা যাইতে পারে, তবে ঘরে তৈরি বিষ টোপো ফাঁদও এই ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। কলা যারা চাষ কররা, কলা গাছের বিভিন্ন সমস্যা এই সময় দেখা দিতে পারে, আপনারা এই বিষয়গুলির দিকে একটু নজর দিবা। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে, জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা, আগাছামুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তা তুলিয়া ফেলাইয়া নষ্ট করিয়া দিবা বা ফুড়াইয়া ফেলাই দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। শেষ উপায় হিসাবে কিন্তু আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবা, এর আগে জৈবিক পদ্ধতি অবশ্যই আপনারা গ্রহণ করবা এবং উপকৃত হইবা। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কম পাওয়া যাইতে পারে বা কম থাকতে পারে, এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ে বিভিন্ন রোগের হাত থাকিয়া রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস থাকিয়া গরু ছাগলের পেট ফাঁপা বা পেট ফোলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেইব, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতেইব। গোয়ালঘর বা পোলট্রি খামারে ঢুকার আগে অবশ্যই আপনারা আপনার পা জীবাণুনাশক দিয়া ভালো করিয়া ধুয়ে নিবা, এবং একটা ভালো পোশাক যেটা আপনারা খামারে ঢুকার আগে পরেন, এই পোশাকটা পরিয়া নিবা। দেখবা সেই পোশাকে যাতে কোনো রকমের জীবাণু টিবাণু না লাগাইল থাকে। বাইরে যখন আপনারা যাইবা বাজার টাজার করাত, আমরা দীর্ঘদিন ধরিয়া অনুরোধ করিয়ার কিছু কিছু মানুষে, ধরেন শতকরা পাঁচজন বা দশজনে বর্তমানে ব্যাগ নেওয়া আরম্ভ করছেন, আমরা চাই একশো জনের মধ্যে একশো জন আপনারা বাজার করার সময় ব্যাগ লইয়া যান। পকেটও পয়সা আর হাতও দশটা বারোটা প্লাস্টিকের খিসা বাড়িত লইয়া আবার কোনো প্রয়োজন নাই, আপনারা দয়া করিয়া ব্যাগটা লইয়া যান। আর যে সমস্ত দোকানে বিভিন্ন রকমের জিনিস আপনারা বিক্রি কররা, আপনার কাছে অনুরোধ, আপনারা আগের মতো কাগজের ঠোঙা ব্যবহার করেন, তাতে করিয়া আমার পরিবেশ সুস্থ সবল থাকব। কারণ দেখা গেছে বিভিন্ন জায়গাতে ভূমিদশের মূল কারণ হিসাবে আমরা যে প্লাস্টিক স্তূপীকৃত করিয়া রাখি, সেই প্লাস্টিকের উপরই আমরা পরবর্তী সময়ে মাটি উঠি ফেলাইয়া গড় বাড়ি বানাইলিয়া, আর ইটা যে কোনোভাবে ফিসলাইয়া সরি যায় গিয়া গড়দর বাঙ্গিয়া বাঙ্গিয়া ফড়ের। সুতরাং এই দিকেও আমরা সতর্ক থাকতেইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পান করবা, সঠিক সময়ে খাইবা, সঠিক সময়ে স্নান করবা, গবাদি পশুরও প্রতিনিয়ত স্নান করাইবা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জলও তারারে খাইতে দিবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আইজ আসর শুরু করি। আর তে আসরে আজকে আমরা একজন দিদিমণিরে আমন্ত্রণ জানাইছি। দিদিমণি নমস্কার আজ্ঞা।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান দিলাউকা।

0: নমস্কার, আমি ডক্টর অমৃতা দাস, BHMS, অ্যাডভান্স কোর্স ইন গাইনি অ্যান্ড অবস্টেটিক্স।
1: আচ্ছা, তা আজ কিতা লইয়া আলোচনা করতা?
0: আজ আমরা চোখের যত্ন কিভাবে বা চক্ষুদান সেটি নিয়েই আলোচনা করব।
1: তাহলে চক্ষুদান একটা মানে ব্যাপারও খালি শুনি মুখে মুখে চোখ দিলাইন, চোখ দান করিলাইন, এটা ব্যাপারটা একটু কিতা বুঝাইয়া কইন না দিদিমণি।
0: চক্ষুদানের বিষয়ের আগে চোখের যত্ন, চক্ষু তো চক্ষুদান, চোখটা ভালো থাকলে তবে আমরা দান করার উপযোগ করে তুলতে পারবো। তো তাই আগে আমরা চোখের যত্ন কিভাবে সেটাই আমরা আজকে আলোচনা করি। কারণ চোখ আমাদের একটা প্রয়োজনীয় অঙ্গ, যেটা আমাদের নিত্য জীবনে সব কাজই, তা দিয়ে আমরা নিত্য জীবনে সব কাজই করি, লেখাপড়া, দেখাশোনা, তা দিয়ে আমরা জগৎ দেখি, চলাফেরা সব কিছুই করি। তো আজকে আমরা এটাই বলবো যে চোখের যত্ন কিভাবে নেয়, তারপর আমরা জানবো যে চক্ষু দান করতে হলে তা কি কি ভাবে আমরা চোখটাকে উপযোগী করে তুলবো চক্ষু দানের জন্য। কারণ চক্ষু দান একটি মহৎ দান, আর চোখ আমাদের এমন একটি ইন্দ্রিয় যা দিয়ে আমরা জগৎ দেখি। তাই চোখকে সুস্থ রাখা আর চোখে রোগ প্রতিরোধী করা তোলা এটা আমাদের দায়িত্ব। অন্যদিকে মৃত্যুর পর চক্ষুদানের মাধ্যমে অন্য একটা মানুষকে তার জগতের আলো ফিরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা মহৎ কাজ। তাই আমরা বলি যে চক্ষুদান মহৎ দান। তো চোখের যত্ন কেন নেবেন? চোখের যত্ন না দিলে চোখের বিভিন্ন ধরনের আপনার সমস্যা হতে পারে, যেমন চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখটা শুকিয়ে যাওয়া, চোখে জ্বালা করা, চোখ দিয়ে জল পড়া, চোখে প্রচণ্ড ব্যথা হওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, এমন বিভিন্ন ধরনের ইনফেকশনও চোখের হতে পারে। তো চোখের কিছু কিছু রোগ আছে যেগুলো ধীরে ধীরে বাড়ে, তার সংক্রমণতা আগে আমরা বুঝতে পারি না, কিন্তু তা পরে বোঝা যায় যে আমরা সেই রোগে আমরা সংক্রমিত হয়েছি। চোখে যত্ন কিভাবে নেবেন? প্রথম হয়েছে চোখটাকে পরিষ্কার রাখতে হবে, তার জন্য হাত পরিষ্কার রাখতে হবে। যখনই আপনি চোখে হাত দেবেন তার আগে চোখ হাতটাকে সাবান দিয়ে বা ভালো পরিষ্কার জল দিয়ে তা ধুয়ে নেবেন। চোখটা ঘষবেন না, কারণ অনেক সময় চোখে ধুলিকণা পড়ে থাকলে আমরা যদি চোখটাকে ঘষি তো সেটা চোখের ওপরের
1: অংশটা ভিতরে ঢুকে যাইতে পারে।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: বা চোখের ওপরের অংশকে আঘাত করতে পারে।
1: আচ্ছা,
0: তার জন্য যখনই চোখে চোখটাকে ঘষবেন না। যদি মনে হয় যে কিছু পড়েছে চোখে, তো চোখটাকে জল দিয়ে হালকা করে মুছে নিতে পারে, কিন্তু চোখটাকে ঘষে চুলকে সেটাকে বার করার চেষ্টা করবেন না, তাতে চোখটাকে আরো চোখে আঘাত লাগতে পারে। তৃতীয় হচ্ছে ব্যক্তিগত জিনিস বা অন্যের জিনিস ব্যবহার না করা।
1: আচ্ছা,
0: যেমন আই ড্রপস যেগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি, সেগুলো যেমন আই ড্রপস নিজের, অনেকে এখনকার দিনে আমরা আই ক্রিম ইউজ করি ডার্ক সার্কেলের জন্য, তো আই ক্রিম, নিজের টাওয়েল বা রুমাল, সেগুলো লোকেরটা ব্যবহার না করা আর নিজেরটা অন্য কারোর সাথে শেয়ার না করা।
1: আচ্ছা,
0: তৃতীয় হচ্ছে আজকালকে আমাদের স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে গেছে, তো স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়া। তো মোবাইল বা কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিভাবে চোখের যত্ন নেব বা কিভাবে চোখটাকে ব্যবহার করব, তো সে অনেক সময় আমাদের এখন দীর্ঘ সময় স্ক্রিন টাইম ইউজ করা হয়, তো একটা রুল আছে 20-20-20 রুল।
1: আচ্ছা,
0: মানে 20 মিনিট যদি আমি কোনো স্ক্রিন টাইম ইউজ করি, সেটা মোবাইল হোক, ট্যাবলেট হোক বা কম্পিউটার হোক, তাহলে 20 সেকেন্ড ধরে 20 ফুট দূরে একটা জিনিসকে দেখা।
1: আচ্ছা,
0: সেটাকে আমরা প্রতি 20 মিনিটে সেটা আমরা করব, তাহলে এতে আমাদের স্ক্রিন

0: এখন তো স্ক্রিন ইউজ করতেই হয়, সেটা অফিসের কাজে হোক, পড়াশোনার কাজে হোক, বা যে কাজেই হোক, তো এই কাজটা আমাদের করতেই হয়। তো তা হচ্ছে নিয়মিত বিরতি নেওয়া বা চোখটাকে পিটপিট করা বারবার। চোখটাকে পিটপিট করলে তো সেটা আমরা তখন যে স্ক্রিনের এফেক্টটা এসে আমাদের চোখে পড়ে সেটাকে অনেকটা আটকে দেয়, কারণ অনেক দীর্ঘ সময় স্ক্রিনের দিকে না তাকানো বা পর্যাপ্ত আলোতে পড়াশোনা করা, এগুলো হচ্ছে আমাদের চোখের যত্ন নেওয়া। তারপর আছে যে স্ক্রিনকে খুব কাছে থেকে ইউজ না করা। তো চোখের জন্য বিভিন্ন সুষম খাবার খাওয়া,
1: আচ্ছা,
0: যেমন ভিটামিন ই, স্পেশালি ভিটামিন এ, তাছাড়া গাজর, মাছ, ডিম, এগুলো তো আছে। তারপর যখনই চোখের কিছু একটা হবে তখন সেটাকে নিজে ট্রিট না করে, গাফিলতি না করে আপনি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে পরামর্শ নেওয়াটাই মনে করি আমার, কারণ চোখ আমাদের একটা খুব
1: মূল্যবান একটা অঙ্গ। আচ্ছা, প্রতি মুহূর্তে আপনার চোখের খুব দরকার কিন্তু।
0: হ্যাঁ,
1: হাত একবার যদি আপনি একবার না লড়াইন, বা একটা হাত যদি আপনার ব্যথাও লাগে, একটা হাত যদি আপনার বন্ধও থাকে, আর এক হাত দিয়ে কাজ করতে পারবা, কিন্তু চোখ কিন্তু আপনার ওটা হইতো না। চোখ সাইতে লাগবো, চোখ মোজা লাগবো, ওই সব কাজ।
0: তারপর তার কখন তাহলে ডাক্তারের কাছে যাবেন, যখন মানে চট করে চোখে কিছু হলো তাও যদি ডাক্তারের কাছে না যান, তখন বিশেষভাবে ডাক্তারের কাছে যাবেন। সেটা হচ্ছে যে চোখের যখন দৃষ্টিশক্তিটা কমে যাবে, আমরা যা বলি যে পাওয়ারটা চোখে কমে গেছে, পাওয়ারটা চোখে লেগে গেছে, তখন ডাক্তারের কাছে যাবেন। তখন ধরুন আমাদের ডাক্তারি ভাষায় প্রতি ছ মাসে একবার পাওয়ারটা চেঞ্জ হয় বা পাওয়ারটা চেক করানো দরকার। তা আমরা অনেকেই আছি যে প্রতি এক বছর দেড় বছরও আমরা তা পাওয়ারটা চেক করাই না, কিন্তু প্রতি ছ মাসে একবার পাওয়ারটা চেক করানো উচিত।
1: আচ্ছা, এটা কোন বয়সের কথা কইরা আপনি? যে এটা যেমন কারোর ত্রিশ বছর বয়স, পঁয়ত্রিশ বছর বয়স, তারা কি তা করতো না, কোন বয়সে করতো?
0: না, যে কোনো বয়স, এখন তো ছোট ছোট বাচ্চাদেরও চশমা লেগে গেছে, তো যাদের একবার চশমা লেগে গেছে ওদের প্রতি ছ মাসে একবার পাওয়ারটা চেক করানো উচিত।
1: আচ্ছা, আর যারা চশমা লাগছে না তারার তো দরকার নাই?
0: না,
1: তারা যদি প্রয়োজন মনে করেন যে চোখে সমস্যা হওয়ার, তখন ডাক্তার,
0: তখন ডাক্তার, হ্যাঁ তখনই বলছি যাদের চোখে কোনো সমস্যা নেই বা যাদের পাওয়ার নেই, ওরা তখন কখন যাবেন ডাক্তার দেখাতে সেটাই বলছি। যখন মনে হচ্ছে যে আপনি চোখে একটু হালকা কম দেখতে পাচ্ছেন বা চোখে মনে হচ্ছে যে পাওয়ারটা লেগে গেছে, তখন দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। চোখে খুব ব্যথা হচ্ছে তখন ডাক্তারের কাছে যাবেন, বা চোখে কোনো আঘাত লেগেছে, কিছু একটা পড়েছে। এখন এমনও আমি পেশেন্ট শুনেছি যে চোখে ধুলোবালি পড়েছে, সেটা ও ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজি করাচ্ছে যে কেউ কলা পড়ে দিল, সেটা খেয়ে নিয়ে চোখের জল ধুলোটা বেরিয়ে গেছে, এরকম শুনেছি। কিন্তু সেটা করবেন না আপনারা, আপনারা ডাক্তারের কাছে যাবেন, সেটা বেরিয়ে আসার ইয়ে হবে, কারণ কলা পরে ওটা বেরিয়ে আসতে হবে না। হ্যাঁ, বেশি ঘরে ঘরেলু উপচার করলে হালকা করে আপনারা জল ছিটিয়ে দিতে পারেন, যেন জল দেওয়ার সময় বেরিয়ে আসতে পারে। জল দিয়ে বা খুব জোরে জল ছেটাতে যাবে না, সেটা আবার চোখকে আঘাত করতে পারে, তো হালকা করে জলটা দিয়ে চোখটাকে মুছতে পারে। হঠাৎ করে ঝাপসা দেখা বা চোখ দিয়ে অনবরত জল পড়া, তখনই আপনারা ডাক্তারের কাছে যাবেন। এবার আসি যে চক্ষুদান ব্যাপারটাতে। চক্ষুদান হচ্ছে মৃত্যুর পর একজন ব্যক্তিকে তার কর্নিয়া অপর একটি ব্যক্তিকে দান করায়, সেটাই হচ্ছে চক্ষুদান।
1: আচ্ছা,
0: তো কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে আমাদের চোখের একটা স্বচ্ছ পদার্থ, যেটা দিয়ে আমরা, যেটা দিয়ে বলতে গেলে অনেকটাই আমরা দেখি। যেটার জন্য আমরা দেখি অনেকটাই, অনেক অনেকগুলো ব্যাপারেই আমরা চোখে দেখি, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে কর্নিয়া।

0: তো কর্নিয়ার জন্য আমরা চোখে দেখি, তো তার চক্ষুদান হচ্ছে চোখের কিছু সেল মানে কোষ বা কর্নিয়া এগুলো মিলিয়ে অন্য কাউকে দান করাটাই হচ্ছে চক্ষুদান। কোন বয়সে করতে পারবেন সেটার কোনো বয়স নেই। অনেকে এটা কুসংস্কার আছে যে অনেকেই করতে চায় না যে বুড়ো হয়ে গেছেন, বুড়ো বেলায় চক্ষুদান করা যায় না, কিন্তু তেমনটা নয়, আপনি যে কোনো বয়সে চক্ষু দান করতে পারবেন। এবার চশমা লেগে গেছে আমি চক্ষু দান করতে পারবো না, না সেটাও নয়, আপনি চশমা লাগলেও আপনার চোখটা ঠিক আছে কি না আছে সেটা ডিসাইড করবে আই ব্যাংক।
1: আচ্ছা, একজন মানুষ যেমন, আমারও মনে মনে একটা ইচ্ছা, আমি চোখ দান করতাম, দেহ দান করতাম, এরকম একটা ইচ্ছা। তো আমি যদি ইচ্ছাটা প্রকাশ করি, কার কাছে প্রকাশকরণ লাগবো?
0: আই ব্যাংক।
1: আচ্ছা, আই ব্যাংক,
0: আই ব্যাংক।
1: তারপরে তারা আমার চোখ পরীক্ষা করবা, আমি দিতে পারবো কি না?
0: দিতে পারবেন না।
1: এরপরে?
0: তারপর মৃত্যুর পর আপনার পরিবার বা যেই থাকবে গার্জিয়ান, ওদেরকে আই ব্যাংকের সাথে আপনার যোগাযোগ করতে হবে যে উনি, ওনার মৃত্যু হয়েছে, আপনারা তারপর ওরা ডিসাইড করবে। এই আই ডোনেশন নিয়ে কিন্তু অনেক কুসংস্কার আছে।
1: আচ্ছা,
0: অনেকেই বলে যে চক্ষুদান করব না, চক্ষুদান করালে মৃত্যুর পর চেহারাটা বিগড়ে যায়। সেটা কিন্তু না, চক্ষুদানটা খুব একদম প্রফেশনালিভাবে সেটাকে তুলে নেওয়া হয় চোখের কর্নিয়াগুলোকে, তো সেটা এমন নয় যে আপনার চোখটাকে পুরো খুবড়ে নেওয়া হবে, আপনার চেহারাটাকে পুরো বাজে করে দেবে, সেটা তেমন কোনো বিষয়।
1: মরি গেলে গিয়া চেহারা দিয়ার খেয়ে দেখতা খেয়ে ইয়ে করতা,
0: কিন্তু অনেক,
1: কিন্তু আমি যে চোখ দুইটা দান করিয়া গেলাম, এটা যে অন্যের একটা কত বড় উপকার হইল, এটা তো যারা করেন না বা যারার এই মনোবল নাই তারা বুঝতা না আমার মনে হয় আর কি।
0: এই জন্য তো বলে চক্ষুদান মহৎদান,
1: ওটাও ওটা তো আমরা ছোটবেলার থেকে ফুরিয়ে আইসি।
0: আচ্ছা, কারণ আপনি চক্ষু দান করে একজনকে তার পুরো একটা অন্ধকার জীবন থেকে তার পুরো আলোময় জীবন করে দিতে পারেন,
1: ওটাও কথা।
0: তারপর আরও কুসংস্কার আছে যে আমি চশমা পরি আমি চক্ষু দান করতে পারবো না, তো সেটাও আই ব্যাংক ডিসাইড করবে। সেখানে বিভিন্ন ডাক্তাররা বসে আছেন আমাদের মতো যে আপনার চোখটা কি উপযোগী না উপযোগী নয় সেটাকে দেখার জন্য।
1: আচ্ছা,
0: তারপর আরও কুসংস্কার আছে যে আমার বয়স হয়ে গেছে আমি বয়সকালে পারবো কেন, ছোট বাচ্চা থেকে একদম মরার আগ, সে যতই বয়স হোক না কেন আপনি চক্ষুদান, যে দেহদান চক্ষুদান করতে পারবেন, যে সেটা ডিসাইড করবে যে সেই চোখটা উপযোগী কি উপযোগী নয়। শুধুমাত্র একটু পাওয়ার লেগে গেছে বলেই যে আপনার চোখটা উপযোগী নয় সেটা কিন্তু এমন কোনো ব্যাপার নেই, পুরোটাই কুসংস্কার।
1: আচ্ছা,
0: তো সেই রকম কুসংস্কার থেকে দূরে থাকতে হবে এবং চপনারে নিজে থেকে চক্ষুদান দান করতে হবে। তার আগে চোখটাকে ভালো করে, যদি আপনি মনে করেন যে আপনি ভবিষ্যতে চক্ষু দান করবেন, তার জন্য তো আপনাকে চোখটাকে তো ভালো লাগতে হবে
1: অবশ্যই।
0: একজনকে তো আর আপনি চক্ষু দান করব আর এইদিকে একটা খারাপ চোখ আমি তৈরি করে রাখলাম,
1: হঠাৎ দিয়াও তো কোনো কাজে লাগতো না,
0: না আপনি দান করলেও সেটা আই ব্যাংক নেবে না, তো আপনাকে চোখটাকে সুস্থ রাখতে হবে। আর সুস্থ রাখার জন্য আমি যে বললাম কিছুদিন নাও করতে পারেন, তাহলেও আপনি সুষম খাবার তো খেতে পারবেন, আপনি বাকি স্ক্রিন টাইম বা যাই হোক কিন্তু সুষম খাবার তো খেতে পারবেন। আপনি ভিটামিন এ তো স্পেশালি খুবই আমাদের, মানে শুনেছেন যে রাতকানা রোগে আমরা ছোটবেলায় পড়েছি বা এখনো পড়ি যে রাতকানা রোগে আমাদের ভিটামিন এ খেতে হয়, তো ভিটামিন এ খুবই ভালো চোখের জন্য, যে সেটা গাজরে পাওয়া যায়, কলাতে পাওয়া যায়, তো আমি যদি গাজর খাই, কলা খাই, ডিম খাই, মাছ খাই।

দুধ খাই বা কিছুই না খেলাম, মৌসুমি ফল খেলাম, তাতে আমার চোখটা ভালো থাকবে। তারপর আরও আছে যে স্ক্রিন টাইম যখন বেশি ইউজ করবেন তখন চোখটাকে বন্ধ করে 5 সেকেন্ড রেস্ট নিতে পারেন, বা চোখটাকে বন্ধ করে চোখের ওপর দিয়ে একটু জল ছেটাতে পারেন। তো এইভাবে আমাদের চোখটা ভালো থাকবে, কারণ চোখটা যখন ভালো থাকবে তখনই আমরা একটা ভালো চোখ আমরা দিতে পারবো অন্যজনকে, না হলে

0: চোখটারে আমরা একেবারে সুন্দর করিয়া রাখলে পরে গিয়া আপনি চক্ষু দানের লেগা আপনি রেডি হইলা, না হইলে চোখের আপনি সর্বনাশ নিজে নিজে করিলেইরা, আপনার চোখে দেখরা না, আপনি ফাওয়াল লইরা না, চোখের মাঝে যে কোনো সময় যে কোনো হয়তো আঘাত পাইছো নিতা ট্রিটমেন্ট করাইরা না, অনেকের চোখ দেখবা লাল হইয়া রয়েছে, এরপর বিতরে বিতরে লাল রক্ত জমাট জমাট ওই হয়ে গেছে গিয়া,
1: বাচ্চাদেরকে সারাদিন ফোন দিয়ে রেখে দেয়, বাচ্চা খাচ্ছে না ফোন, বাচ্চা কাঁদছে ফোন, তো তার চোখটা তো ছোট থেকে
0: টিভি চালাইয়া রাখি দিতা, ও কার্টুন কার্টুন ওটা দিয়া টিভি চালাইয়া রাখে দিতা, বাচ্চা ঘন্টার পর ঘন্টা টিভি দেখা, আর তাইর মায় হাস করা নয় মোবাইলটি পাইরা, ওখন টিভি বন্ধ ওখন মোবাইল,
1: তাও টিভিটা স্ক্রিনটা একটু দূরে ছিল,
0: হ্যাঁ
1: এই স্ক্রিনটা একদম কাছে
0: কাছে
1: চোখের কাছে।
0: তো আরেকটাও কারণ আছে কিতা, শাক সবজি খাওয়াইতা না,
1: না
0: শাক সবজি বাচ্চারা খাইতেও চাই না আর খাওয়াইতাও না, আর তোরা ডিম সিদ্ধ দিলাইলাম, তোরা আলু মাখিয়া দিলাইলাম, তোরা মাছ দিয়া ভাত মাখিয়া দিলাইলাম, কিন্তু শাক সবজিয়ে যে চোখের পাওয়ার বালা রাখে ওটা তো তারা জানেন, কিন্তু ও যে আমরার কর্মব্যস্ততায় আমরা সায় চাকরি করি, যাইতাম হইব অফিসও বাচ্চারে খাওয়াইতাম কোন সময়, ঠিক কইলাম নি দিদি?
1: হ্যাঁ একদম, কিন্তু এখন বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে যেখানে শাক সবজিকে টেস্টিভাবে খাওয়ানোর একটা উপায় আছে, ওরা সেই বোরিং সবজিটাকে একটু টেস্টি একটু মডার্ন করে দেয় যাতে বাচ্চারা খেতে ভালোবাসে, তো আমার মনে হয় যে মা বাবারা ওইগুলো একটু ঘাটুক, কারণ বাচ্চা একটা বাচ্চা তো একটা রেসপন্সিবিলিটি
0: অবশ্যই,
1: আর সেই রেসপন্সিবিলিটি এটা আপনারা নিজেরাই নিয়েছেন, সেটাকে ফেলে রেখা যাবে না, তো বাচ্চার খাওয়া বাচ্চার হেলথ সবকিছুই মা বাবার রেসপন্সিবিলিটি, তো আমার মনে হয় ওরা যদি একটু ঘাটে সেই জিনিসগুলো খেটে যদি বাচ্চাকে একটু মডার্নভাবে সেই বোর্ডিং সবজিটা একটু মডার্নভাবে খাওয়ানোর চেষ্টা করে তা মনে হয় বাচ্চারা খাবে, আর যখনই বাচ্চারা খাবে তখনই বাচ্চারা শুধু চোখ নয় পুরো শরীরটাই সুস্থ থাকবে,
0: সুস্থ থাকবে,
1: আর যখনই যখনই এরকমভাবে যখন ছোট বাচ্চার চশমা লেগে যাচ্ছে যে পাওয়ার বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বা কোনো ইনফেকশন, কিন্তু সেটা কিন্তু আপনাদের দৃষ্টিহীনতার দিকে নিয়ে যায়, তখনই কিন্তু আপনার যদি ওই লোকটাকে বা ওই বাচ্চাটাকে একটা নতুন জীবন দেওয়া যায় তো তখনই কিন্তু আমাদের চক্ষু দান করতে হবে, তো সেই বললাম সবাই যদি চক্ষুটা খারাপ থাকে তো কে কাকে দান করবে,
0: ওটাও কথা। আচ্ছা আর একটা কথা যে ও যে পাওয়ার মানে কোন লাইটের আলোতে বাচ্চারা পড়বো, এটা কি তা সাদা লাইটের নাকি তা ও রড লাইটের আলোতে পড়লে ভালো চোখ ভালো থাকবে?
1: সাদা এলইডি লাইটটাই ভালো।
0: আচ্ছা রড লাইটের আলোতে পর না পড়াটাই ভালো,
1: রড লাইটটা ভালো যে লাইটটা কম, যে লাইটটা যেন কম না হয়, কারণ এলইডি লাইটের অনেকটা লাইট হয়, অনেকটা বেশি লাইট হয়, তো সেটার জন্যই ভালো, বা আমাদের যে বাল্ব হয় যেটা সবাই তো এলইডি অ্যাফোর্ড করতে পারবে না, তো যে বাল্ব হয় বাল্বের জন্য পাওয়ারটা যেন বেশি থাকে,
0: তার লাইটটা যেন বেশি আলো থাকে, পড়াশোনা করা
1: বেশি আলো
0: দরকার, আমরাও যে পড়াশোনা যদি করি লেখালেখি করি বেশি আলোর মাঝে
1: পড়াশোনা করাটা উচিত।
0: খুব সুন্দর আলোচনা শুনলাম দিদিমণি, আমরা দাদা বাবু বা কৃষক দাদারা খুব সুন্দর করিয়া এই আলোচনা শুনবা, বা দাদার ঘরে যে দিদিরা আসইন মাসি বৌদিরা আসইন বাচ্চারার কথাবার্তা নিশ্চয়ই শুনবা, তো আজ উঠলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী আগরতলা যতনি ফাইসিং খা কাহামিয়া ফারি তাপুক সিং জাগু তিনি নিয়ে সানজা জোরানি ককবরক পান্দা তিনি পয়লা অনুখানার জাকানো ডাক্তার নি পান্দা
2: যদি ভাবি নি যদি হামিয়াং হাঁকে বা ভাবিছাপন হামিয়াং হাঁকে

0: তো রমি মানো,
1: হুম
0: তবে বরক যখন ইয়াগে নিন হামিয়াং খাং গাই
1: হুম
0: গা বরক বাজিনা নিতুক।
1: ও ইনকে অমতাম বাগে ইং না উমতে হাই কি যে কিডনি ড্যামেজ রিং মানে বা কিডনি হামিয়াং থাং মানে অম বুমতে হাই বাগে ইং চিন সাগো
0: জানো খানা থাকা সবসময় যে নুই দমানটা তাও যে ইংরি দমান যে বড় ও ডাক্তার নিবিথি হাইন ডাক্তার ফুমুইয়া উইনি চালাই মানে
1: তো চিন বড় রক বেলে কেন খেলায় তাঙ্গি হিংকা কামে আম চালে ও তাসে সবসময় ডাক্তার ও মান্থ গিয়া হিংকাই আর যে সাইমা মানে বিকি রক যে পায়ের চালায় ডাক্তার আমাকে বেলে চাইয়া
0: আও বিশেষ করে চিনি যে সামানি বিচি তোমান আবরণ সবচেয়ে হামকু গিয়া তাঙ্গি বহর সামার আমিন গাবুক যে কিডনি ফেলার মাইমিনি বিশেষ বা বড় ইকো হাই কেন তাও বিচি তো যে যখন মানুষ বলে দোকান লোকের গা সাইমানো তাবু উমদি সামানি বিতি হিনি সাই নাই দোকান নারিনি নারিনি যাই নিজে চালাইও গাবু তো কাইসা দোষ মাত্রা তো বহু ব
1: সাইমান বাকি বসে যাইতে না আমো তো সাইমানা না হো
0: গা আবু গইন গাব হাই লঙ্গা চালাইও গলো গাঙ্কে উমতি কি নি ডেমেজ ইন কি নি নষ্ট হই থাঙি নাই উমতি বড় প্রায় ন মানজাক বাইও গা আবু তো তাবু যে মুগমানি তাবু যে বেশি বরক মুগমানি যে তাকে সে তঙ্গ যে সবচেয়ে বেশি পারার প্রায় নুগানা যে ইনফেকশন মানে তাবু যে সকল সঙ্গ তুই এর কাহাম তুই নুং যাই তাক তুই
1: এবার তুই ফান নুং মানে কম
0: তাবু রম দি স্যানিটাইজেশন খাই যে গা যে অনেক সময় সংখাইন কোয়ালি তুই নুং লাইও লামা জাঙ্গালে তুই নুং লাইও জাস পানো যে মানো যে ফোন আও নুং খাংখেন জেন না কোন কক্রি তাং খবা সব বড়ক্ত আপন বন কাসুনানি যে আর অর্গানিজম রকমের কাসুনানি তো ফান করে যে ইমিউনিটি হাই গাঙ্কে ব যখন কিডনি কী বরং ফিল্টার খাইয়ে থাকে বং নখরে রহনা নাই বাক্সা আজার কসাই নাই কো ইনফেকশন খাই গে ইনফেকশন বাকি বহাই কিডনি ড্যামেজ মান সরাই রক প্রায় নাম্পলাই সিনি পেসারাং মানে পেসারাঙ্গি নাই যে অনেক কদমা রবি মা জাগি তো হাঁকে হামিয়াং দো বিচি বুসারা হাই হলো মুনি থাকো কেন ইয়া মন খাঁ কেন উ আর নিজে অর্গানিজম রো যে ইংসা কুকসা রো আবো হলো সিনি থুই থুই সাগো হাবি থাকো সারা শরীর তো থুই হাব কাঙ্ক তো জল থাকে সবইনে বকর সবইনে কিডনি সবইতে লিভার থাকাই কেন আবো অনেকদিন ধরে হাকে ট্রিটমেন্ট খাইজে তো হাঁকে ইয়াও হাকেব চিনা কিডনি ও এফেক্ট খাইনে হলো কিডনি ডোনেশন নাগো কিডনি নাগো সালাইনা নাগো আপনি রকম আবু তো তাও নুই কমন যত নাবো তামো নুই তো তো তাও ইঞ্জুরি মানো তাও টক জাগাইনে বহল তাবো
1: হাঁকে
0: বঙ্গি মানো তাই সবচেয়ে আগে হামিয়া তো মানে তাও তো আবার কম নুক যাবো আবু
1: ডাইরিয়া
0: ওখানে ডাইরিয়া যেন সালাইয়া দিবা কিছু তুই ফাইলিয়া ও বরফ বাঁচিনে দুগো পারান বরফ প্রায় যারা আগে রোগ নুগুই ফাইজা রোগ বরফ এক্সপিরিয়েন্স গান খাই মানো আবু নো আবু কাছে কারণ সিং সাংনি তাবো হঠাৎ চিনি থুই থুই যদি বা তামু ভলিউম কমি থাকে আবু নই মানে ডাইরিয়া থাকে ডাইরিয়া হাঁকা চিনি সাংনি যত তুই নকরি থাকো কি ইংনি নাই কি তুই খাই নকরি থাকো হাই থাকে না আর চিনি সাংনি যে থুই নি যে তুই তোমনি আবু সতর যাবো রানি থাকো যাতে অন্যান্য বসাংনি বহাই নাম থুইনি ন সতর যাবো হাই না চিনি থুইনি যে ভলিউম আবু কমি থাকো প্রেসারও বহাই কমি থাকো চিনি ব্লাড প্রেসার কমি থাকো অটোমেটিক কমিছে না যদি ভলিউম কমি থাকে হাই থাকে তামু চিনি কিডনিও বহাই নত চলে না বগেই বহাই থুই নামো বসুন থুই সাকিয়া ব বহাই না থুই সাকি না বাকি থাকি তো না বাকি থুই বাইন চলি তো বিধর ব্লাড সাপ্লাই থাম নামো হাই ব্লাড সাপ্লাই কমি থাকো আর কমি

0: সাংঘাঙ্কিন ববিন ফাংশন সেল অফ ড্যামেজ অনেক নাই চীন কাইসা কাইসা কিডনি প্রায় 1 মিলিয়ন প্রায় 10 লক্ষ নেফ্রন দম নেফ্রন আবো কাইসা চিকন চিকন যেমন তাবরম দি নক টাকাই অনেক ইট দাম কাইসা ইট আবো হাই থাকো কিডনি আবো হাই 10 লক্ষ দো যেটা বনো সাকি নাই যে চিহ্ন সাকি নাই আবো 10 লক্ষ তাবো যদি রমনি আবো কমি থাকা 30% 50% হাই গাঙ্গে তো বিন ফিল্টার রেড বাহিন কমি থাকছে হাই গেন চিনি স্বাগত নাই সবসময় প্রোটিন আবোনো মেটাবলিজম খাঙ্কে ইউরিয়া সুখী কাকে যদি আবো সুখাই হাঙ্গা নাই বা ড্রম রং মনামুই থাকলে কাইসা বপ্তি বাহাই আবো একচুয়ালি আবো ইউরি আছে যে সাক সিং সাকি থাকব যে প্রোটিন রক দো গতাই সামানি যে প্রোটিন জাতীয় মানে চাকা বাহান রক চাকা আ রক চাকা আবর যখন আবো হজম গানে মানে মেটাবলিজম গানে হাই গাবো ইউরিয়াঙ্গিনে অল আবো নখরে থাকবে সুতরাং যে হামিয়া থাকো যে সামনে কিন্তু আবো জমি থাকাই ইউরিয়া যখন জমি খাঁকে চিনি সাগো সিনি ব্রেন রং নষ্ট লাইব লিভার নষ্ট লাইব বা যাত্রার পর চিনি সাগো আবো নাইয়া বিষ হাইন থাকো ইয়াব কিন্তু আবো যে ফিল্টার খাইমে কিন্তু যে বিপদ থাকো বরফ শুধু কিডনি ড্যামেজ নিনে বরফ থাকিয়া বিনি অন্যান্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টর বতো তেবো তোমার যে রমনি বিচি চালাই মানে বীজ থাকো আমি সানা নেমেকে যে বাক্স বীজ রক চালাই দিবা থাকি বা সামুং রক অনেক তাবো নাই সামুং প্রিজারভেটিভ হিসাবে নাই বিক্ষি রক রো খানা খানা প্রায় নগো যে অমতুই ঠান্ডা নজানাই অমতি রক রিজাগৈ দো হাই মাত্রা বেশি বা বেন রকলাই যেমন খানা খানা সামুং গবহাই যে প্রিজারভেটিভ হিসাবে ফাস্ট ফুড যে কোম্পানি অনেক সময় অপ্তি মাত্রা বেশি রিও যাতে ডাক্তার মানা খাই অপ্তি রোগ কারণ অনেক আবার টেস্ট খাই খাই ঠিক ন কিন্তু অনেক সময় তো কম বেশি ইংনে যদি হমনি না আপতি মাং চাই তো চাই হাই তো অনেক মাবো জমি থানে বলে
1: খামানে যে কিডনি পাথর খাঙ্গাইব কিডনি ড্যামেজ মানুষ হিনে কক সই
0: দেয় আবহে তাবো যদি পাথর কতর মিঠা বাক্সা পাথর তো সিগুন সঙ্গ ফানো বাক্সা সাইমানো যে সাবানি বাকি নাই সঙ্গাবো ডাক্তার থাকাই হাই আবার আস আবো নষ্ট খালি মেয়া রাতে বিধি রক সাই নাই যখন কতরং থাকে সাইলেন্ট হন সঙ্গাবো মানে কতরঙ্গি দো অথচ টের মাইয়া তাম ব যখন সুতি তো ঠিক মতো থাকছেন চিহ্ন কিন্তু ব নখান লাভ মানে নখর যেমন বান ঠেজা খাইন থাকা গে আস্তে আস্তে ব জমি তুমি নাই যে ওভারফ্লো মানে আবু সিমিছে নখর সিনাই হাই ইংকে তাম আজ তুই সুতি জমিতে জমিতে কিডনি ও বি নালিও তো কাঁচা ফাইসিনে বলে হাই ইংকে কিডনি ব আস্তে আস্তে তেবো তর সিনাই বুতো স্পেস নাইসিনাই বলে তুই সতী জমি নেন বাদ হাই কেন প্রেসার উন্টে উন্টে অলকে কিডনি যে সেল রক আবার ড্যামেজ থাকে এহাই কেন অনেক সময় কিডনি ফেলার রোগহাই নামি থাকো কিডনি ড্যামেজ
1: হাইগেঙ্গি লক্ষণকে তাম তামুং বাক্সাকে তো নগো যে দুঃখলে থাকমানে আমি কি সুতি ফাইয়া আমি নগো আমাদের বিনি লক্ষণ না যে কিডনি যেসব প্রবলেম খাঙ্কাই আমি হাই মানে সিমটম এবার লক্ষণ নজানাই অমন কাটিতে ততম তে কুবনির
0: কিডনি ড্যামেজ মানে চিনি ডাক্তারনি মতে দুই ভাগ খালাই যাক কাইসংকে একিউট তাকে ক্রনিক একিউট মানে কাহামে হঠাৎ মিঠা যেটা খাইছে আংকে কদমা রমিনে ব কিডনি হামিয়া মানজাগি দো কিন্তু চলিন দো অলতে অলতে হামিয়াঙি থাকো আসেকটা যখন একিউট গাঙ্কে ন ই কৌ যে আং যে সাইখানামেন কয়েকটা কারণ যেমন রমিটা হঠাৎ অ্যাক্সিডেন্ট গা বিনি থুই থাঙ্কা থুই নকরকা হাই গাঙ্কে কো ব্লাড ভলিউম কমি থাকছে নাই হাই গে হঠাৎ বিনি সুতির বন্ধ থাকে কারণ ব্লাড সাপ্লাই তৈরি হিঙ্গে তো সামনে ফিল্টার খাইছে না গেটা কেছে কে ইকো ডাইরিয়া আং মানে তব ডাইরিয়া তো হঠাৎ নুয়াবো যত সাইমান হঠাৎ সাকনি তুই।

0: Păi simia, sini ze kidney to bini regulate clay bini sini minerals ze tampone bolo chemicals rokta ko jeta sin sagona ko sodium potassium chloride onek nani khana khana dora creatine ro sugar nini protein sini abo ia bolo balance narakna bagi bo hanya bo bosam to ja ia bo wahino tamo excess ni thango বেশি নি থাকো বা অনেক সময় কম নি থাকো কারণ বিভিন্ন ফাংশন তো অ্যাবনর্মাল থাকা বলে যিনি ডায়রিয়া খাব এহা কেন বহাই নিছে তুই বোথাঙ্গো মিল লগি কমতি কেমিক্যালস রব থাং থাকো হাই কেন কিডনি ও এফেক্ট কারণ ব বিনি যে সামুখাইনি যে সামু আর কেমিক্যালস রব নাঙ্গ আবো মানুষ থাকো যিনি থিও আবো কাছা কারণ অনেক সময় তো তঙ্গ যিনি যে ইঞ্জুরি যে হানফান ইঞ্জি মানো যে টক্সিন বা অনেক সময় বলি রঙে যে প্রেগনেন্ট সময় যেমন রকম ব্লিডিং খা অর্থাৎ বাক্সা তো একটোপিক নিক খেলা কাছিল যে একটোপিক প্রেগনেন্সি খা যাতে যে জায়গা চড়াই তর্ণাক
1: আর জায়গা
0: আরো তলিয়া উন্নয় তে কুমুন জায়গা হবো যেমন টিউব সাধারণত ইউটেরাস অঙ্গ ব আবঙ্গি খা তারপর টিউব বিনি যে ফেলোপিয়ান টিউব বা উবারি রোগ পালন বা অনেক সময় তো বহু বিজুগ পালাবো নিমানি মাইগ্রেট দেখো মাইগ্রেটিং থাকো কেন বিনি জায়গাও টঙ্গিয়া হাঙ্কে ব যখন টরি থাকে আস্তে আস্তে আবার তো ডেলি তর হাই গাবো ফাটি থাকো কারণ বোধ স্পেস করে বিনি আর তোমার বাগে হাই কেন ব্লিডিং আর ব্লিডিং খাঁকে ন আবো অনেক সময়ও বরফ তের মাই ব্লিডিং হঠাৎ ফুসাই থাকো চাইমিয়া নুমাইয়া আহাই হাঙ্গো অনেক সময় তো বহক সাবো কেন যদি বহক সাই হাঙ্গায় বা বহক সাপানো যদি আবু তো নিয়ে এক্সেসিভ ব্লিডিং নিয়ে থাকো হাই ইঙ্গিনি কুই কমি নেয় কেন রেনাল ফেলার থাকো পুইলান যে নুকজমা একিউটো সাইখানের মানে আপনার ধুমার র আবর আবর নুকজাইয়া আবর সুতি সিমি সুতিয়ান সুতি কম সুতিয়া চিনি মতে ইঙ্গে তো যেমন সালো দেড় থেকে দুই লিটার অনেক সময়
1: বরফ
0: সুতিয়া নাম গতে তুই বহিন আবহিন সংসার তেলি দেড় দুই লিটার নাম দি কারণ সুতি শুধু সুতি সিমি ইয়া চিনি তো কলম তুই ইয়ত বহাইনও নকর চিনি মুক্তিও নকর গতে চিনি বুকুমটির নকর সি টানিব থাঙ তো মেইন গত সুতি দিন চিনি যে তুই জাতীয় নকর মানে
1: কিডনি
0: ও অনেক পার্টস দেবা নগত নিমি দুগা টঙ্গ নিমি জালনা টঙ্গ নিমি ওয়াল টঙ্গ সিলিং অবতি হাইয়া দেবা পার্টস পার্টস অনেকটা টঙ্গ কাইসা পার্টস নষ্ট মানে বুমটা কব কিডনি যে যে ফিল্টার খেলাই আর যে চিকন চিকন যে
1: জায়গা
0: বুঝি নে আবার বুমটা যে কাজ নষ্ট দি কিডনি তো ডেমেজ কারণ অনেক দিন ধরা হামিয়াং টে কাইসা কাহাম টমানি গানানি আবু বহাই এফেক্ট নি আবুকে লং প্রসে ক্রনিক গ খবজাকটা একুইটো হোক না ও যে সামান্য যে ইডিম আর যে মানে ফুলি থাক মানে ইয়াক ইয়াক ফুল মানে আবর মুখ জাকি শুধুই কবঙ্গানে সুতিয়া সুতিয়া লেগি থাকে আবর মুখ জাকটা গে আপন যদি ঠিক মতে চিকিৎসা খাইকে অলো কিডনি ডেমেজিং থাকে কারণ কিডনি ও চিনি ব্রেন রোগ হাইনো হার্ট হাইনো যদি বনো সবই মতে আস্তে আস্তে আপরুকে চিন সাগ শুধু কিডনি ও সিমি সিজাইয়া চিন অন্যান্য যে সাগ চিনি মানি দো আর রব বহাইনে এফেক্ট নি
1: তাই লিভার ফানংকা এবাতে কুমনি ফানংকাতা
0: আও আর বিচিঙে তব সবচে অব নুকজাম হাঙ্কে বরফ সাইমিয়ান মিয়ানি তে সাগ থুই কমি থাকো নাই দে আবো বইকে হানা না ও ভাইকে তামো সুতি ইয়ে দেয়ার মানে আবো

0: 推了吧，就公民三面两面，哎，里面吧，就，当然是推了公民墙。今年阿不能不能查查，就今年许多今年的寒面嘛嘞，推你这寒面嘛嘞，回来看见什么呀？明年大概就三五个星期的啊 ，pressure， blood pressure。আমরা কি মতে তন্নানি নরমাল ফ্লাইং তন্নানি আরো বহাইন আবু সামনা আর কি নিওন কাইসা হরমোন নখরো যেটা চিনি ব্লাড প্রেসার নো রেগুলেট লাই গ তেখেছ তঙ্গ যে চিনি সাগ থুই মানি আ থুই বহুরো কম বেশি ইনা নাং নাই আ এ আ হরমোন বহাইন আ কি নিওন উঙ্গ যখন কিডনি ড্যামেজ থাকা অনেক দিন ধরে কিডনি তো একলগে যত্ন তো কারণ আরো তো থাকা প্রায় 10 লক্ষ নেফ্রোটম যাতে বিনিতে অন্যান্য ফ্র্যাকচারটম বাবিসা ভরতে বাবিসা যদি কিডনি কাহাম কাহাম জঙ্গাব সিজাই আনি থাকব কিন্তু উন খাঙ্কা তো সাধারণত কিডনি একলগে আপনার প্রবলেম বেশি গাবই যখন কিডনি কাছে কিরিফান বর থাং নখানা খানা কিডনি কোনো অসুবিধা করে কনভেনশন খেলাইনে থাঙি দো তো কিডনি এফেক্ট দোকা গোপন চীন আর যে হরমোন নকরলিয়া হাই তাম আর যে চিনি থুই তো সোনামানি হিকে জায়গা হিকে হব বেকারিং বিশিং যে বুন মেরো গা বুন মেরো ব সোনামান বাকে সিগনাল সকুয় ওই কয়াং কিডনি যে হরমোন কিডনি যদি ডেমেজ হাঙ্কে যার কেমিক্যাল হরমোন নকরি হাঙ্কে তো সিগনাল মাই হাঙ্কে প্রোডাকশন গিয়া হাই কেন আস্তে আস্তে এনিমিয়াং তাম ঠিক কমি তাম এনিমিয়াং হাঙ্কে তাম চিনি যে শাকনি দুই যে আমার ডিস্ট্রিবিউট খাইনি চীন থুইনি বহাইন কাসা রোল দো বন চিনি সাকন যে তুইন রমি তন্নানি যখন থুই কমন থাকে না হিমোগ্লোবিন কমন থাকে না আলবুমিন কমন থাকে না প্রোটিন জাতীয়টা হাই তাম তুই রক ইয়াং ইয়াং তাম হাবি থাম সেল হাবি থাম যখন অনেক দিন দেরা আহিং দোকানকে ও যে তো বরক তো হাই আসুগুই তো নবলে যখন আসুগ হিমো হাই কেন ব যে দৈতন বিনি যে জায়গা তলা আই ফাজি নব গৈরক থানায় আবুগিন ওই ইয়াকুর ডুমার বুঝি নব যখন বেশি ইয়াকুর ডুখা অবুখা তফানো বিনি আর যে জায়গা করিয়া হাই কেন অল তিনি বহগো বাহিন সকাশে নাই কারণ আর তো স্পেস কমা কারণ এও চিনি লিভার বাহিনী নষ্ট হয়ে থাকো আর সময় আই একটি ব্যাক প্রেসার নিয়ে অনেকে ও এসআইটি চিহ্ন খানা খানা যে ভোগ
1: যদি
0: ব্লিডিং ব্লাড ভলিউম কম প্রেসার কম হাই কাকে তো হাই ফ্লুইড রায় সাইলেন্টের নখনা ডায়রিয়া আবই দাঁতি নবই বিশেষ করে সারাই রং সারাই রং ডায়রিয়া নেগলেক্ট খাই কারণ খানা খানা ই রকম ভক্তিকে সারাই রং ডায়রিয়া বা বরফ ফ্রি তখন যে আব 10টা যে সারা পৃথিবী রুব সারাই রং যে থুই তো যে রোগ বাই ডায়রিয়া কাছে আবার ন যে সিনিয়মতেই অনুন্নত মানে যে ডেভেলপিং কান্ট্রি লোক না অমতির বেশি মানুষ হয়ে তোমার কারণ হাইজিন করে চিনি যে স্যানিটেশন হামিয়া সঙ্গ তাম প্রপার তাম সেফ ড্রিঙ্কিং ওয়াটার খুব হামিয়া অল কিডনি ড্যামেজ তো পুরাং ইয়াফনি কিসে কিসে অল অনেক বয়স রং ক্রনিক মানজালি নাই অল কিডনি বদলে আসতে যাব
1: চুইয়া এন স্টেজ
0: এন স্টেজ হলো ব যে সামটা নিয়ে আবো পুরা স্টপ করে রেখা বোয়ারতে মালিয়া আর যে খেলাই তো আও বেশি নিশাকতে চলিবিয়া কারণ যে নাঙ্গ তবে 100% নাঙ্গ আর বেশি 50% হামিয়াংফান তো বকুন রকমের চলি থাকবে কিন্তু আবু নিতে বকমি খাঙ্কে তো বাবুতে নারং মালিয়া হাই কেন চিনি যে আমি সাইখানা ইউরিয়া ক্রিয়াটিন তেও হামিয়া মানির চিন সাবো হাবি থাকবে হাবি থাক

0: kan iko bokro logo habi kan kan iko tau kobor hairo yang sai mia tui mia sem sem i hairo
1: bodro bod nuzak sine ta ah
0: kini transplant to byabosta tongo tau klein do to babu to onek rang ni bepar hai ke mannani je donation de donation khaine bolo mannan mukoti abu to ni ni 3 million nagar ni ni immediate
1: tawar ki ta sunna mo jongo tabu nomni khoroksa borong manja kha kidney bemar ba ke bin hamyang thaka ngete khoroksa nogni no bobor ni na thanga ngai di da man
0: ta ji abu to thing no je ni ni gusti ni bisinga ni ni relative ni bisinga ka million sums bc to 100% million kun gokri
1: ao
0: Baksa, relati apa pun memilih mana. Jemput cinta buat thiru orang lain juga. Sungguh hanya ni je nong ni borang kan tu thiru dia. Kau ni semua blood group.
1: Kabelnya.
0: Milih yang kata. Jadi kalau hanya kidney, abu ni je nong ni borang kan milih chance bisi asal sih. Tapi 100% milih mana abu kau kongkari. Karena abu banyak factor tu. Boleh je aro thapai bo abu tu nangiyo nanya. Kalau cint body milih yang kan kanu mana u fatan ni mana hai. হে মনো ইয়াকারে না মনো রিজেক্ট ক্লাই রে ছাগো না এটা
1: অ্যাডজাস্ট
0: না এটা গাবো তো শুরু আবুয়া যে কোন সিনি খরসনতে খরসা আছে রিমিয়া তো হার্ট বহন ট্রান্সফার ক্লাই আবু তো লিভার বহন ক্লাই তো মনে তাও তো অনেক ক্লাই বন তবে বিল দানা গেতা কিসা আবু নিসকা যে আবু তো সঙ্গে একবারে লাস্ট নি কক্স সামনে তো তবে ডায়ালিসিস সঙ্গে নো নি ক্রনিক যারা ফেল তবে রুম তো রুগী চলি তো তবে সিমটম নিবাগৈ চলি মিয়া সামু ক্লেমিয়া বুক ক্লেমিয়া হাই গাগে মুনো ডায়ালিসিস ইন খানা খানা
1: আউগে বুমতি তাম ক্লাই
0: ডায়ালিসিস গসি নি যে থিয়স যতন জমি ব্লেসি নি যে হামিয়া টক্সিনটা গবনো সাপ্লাই ডাটা
1: আও
0: যেহেতু চিনি ফিল্টার করিয়া ফিল্টার নষ্ট নহয় হাইকে সঙ্গাব কুমুল ফিল্টার বাই চিনি থইন তিখলাই নাই মেশিন বাইকে তিখলাই নাই আর থইন রিফাইন খাই নাই আর যে হামিয়া তোমনিয়া কেমিক্যাল স্ট্রং ন খিবি নাই হাই আর থইন তেউসা
1: ডাইল
0: ফিল্টার গা আবু তো আবু হাইন হলে পুছেন ব্যাপার সময় নি ব্যাপার কারণ কাছে কাছে খলাইন থাকে তো অনেক টাইম বলাঙ্গো রুগী বহিন তো বলো ইঞ্জেকশন নাঙ্গো ইয়ন নাঙ্গো আবু অনেক হাই দেব বরং একটা কনভিনিয়েন্ট ইঞ্জব লাগো সপ্তাহ ওই মধ্যে খাই না খাঙ্গে এবতীন ব্যবস্থা তো তঙ্গো কিন্তু তিন যদি আবুনো তাবো সচেতন থাকে আবরণ যেন যদি অমতি তাম তামকে ইং সাইমাং থাকে সংখ্যা শুনানি তো ক্লাইয়া দেবা গাবুন চাই রক নো বাক্সা তঙ্গো যে কিডনি ট্রান্সপ্লান্ট শুধু নিনি কিডনি ফেলার অমতি ইনফেকশন থাকে টক্সিন কে আপতিন কইয়া বাক্সা আসাই মানে দেরাম হতো যেমন রমডি সুন্দর প্রায় নুগলে ইয়াক ইয়াক বাসা এসে কম রক্ষা আসাই হোক কাবাং খা আসাই হোক হ্যাঁ দেবা যাতে কিডনি বহাইনো বাক্সা কিডনি করি ইয়াসার হোক নিনে দেতে ইয়াসা বহাইনো আবো খামতাইয়া আবো হাইকে ও আসাই হোক গাবুন আফ্রো কেন আবো বদলো ইয়াসার তো তে কোনো উপায় করি আবো হাইনো রানার ফেলার হিনি মানান অনেক সময় তবে কিডনি ট্রান্সপ্লান্ট কেন যে শুধু আমন বাগিয়া উমতি জেনেটিক্যালি যে আসাই ফ্রো কনজেনাইটাল মানে হামিয়াঙ্গি ফাইগা নক আসাই গাঙ্গা বংনি বাগি বাইন ট্রান্সফার ফ্লাই পা
1: আও গাই তাবু খরকসা নক নি না থাঙ্গাঙ্গে বজে কিরে জাগি তো বিনা কিরিমানি ন জং বাইকি কাটে নাই জম মানে তাই খরকসা বরন কিটি নি ফানো বিনি কোনো কিরনন করে বিনি সা কাম ন তো নাই আও জং বাইকে খরকসা বরন ন জং বাইকে বুঝো নাই
0: আও প্রথম প্রাইন খানাও স্টেট তো তামাম দিয়ে খাইমিয়া খাইমের ব্যবস্থা করে তো খানাও যে খরচা নক নি বরং খরচা না কিনি লাইও তো খরচা আমার বাদার লাই হ্যাঁ দেবা এটা আবু তো খাইমিয়া বাকিছি নাই যে সাগা চিন চিনি সাগ কিডনি কল নিত কল সাবাই ন বরং চলিবার তো সিনেমা রোগ নুগো কলসা বাইন আর চিনি যে নর্মাল যে ফাংশন চলি
1: থাকবে
0: নরক সিং মানো যে তাঙ্গে কুমি তাঙ্গে বরং সাগ কুমি কাইসা বুঝবা চিনি সাগ যদি ইয়াক কুমি বিশ কাইসা অচল খাঙ্কায় বা ইয়াক এক্সিডেন্ট নিকো নাকায় সিং কিন্তু সামগ্রী মধ্যে টাঙ্গবে কারণ চিনি তেকাশা ইয়াক আপনার ডাবল সামুক টাঙ্গান চেষ্টা খাই ঠিক আবু হাইন কম্পেনসেটরি টাকো কম্পেনসেটরি সিংহ দেখা সা কিডনি বো আপনার ডাবল সমুদ্রাম ডাবল সমুদ্রামিনে বহু চিনি কিনিনি বোকাইছে বৈন আপনার ব্যাকআপ খেলে দিল

0: 그때 가자 이제 뭐 농림 벌어 오는 소모요 또 근데 고르미요 되야는 고르미 되면은 아해로
1: 아 들어 완전
0: 아무 할 거는 가는 거예요 조딘 뉴스 거더라고 아무 또 액시덴 반니니 그누 엄티 함이야 응 칸케 타분니니 콜니 콜선 반노 통니니니 기드니 아무 또 하니 되면서 해지마 그다음에 가이샤 근데 아스 그누 디퍼런스 그래 যদি ঠিকমতে বরফ চলি থাকে আবশ্যক কারণ কলসা বন্য আর যে কিডনি রেজাং নাই বহাইনো চলি থাকে আর যে কিডনি রেনাই বীর বহাইনো কোনো অসুবিধা নেই
1: আও ইয়ে পাইতে হতে হচ্ছে সাইমন নামো সঙ্গ যে অতি হে বেমার হয়েছে মান যে এত না বাগে কাম তাম কে তোমরা নাং না
0: আবুন সতর্ক মা তোমরা সিনি কিডনি যে বুসক সামুং নাং কিডনি কে বরফ যে বাসিয়া কিডনি নষ্ট হাঙ্গা সিন যে প্রেসার রোগ যিনি আলগা যে বেমার রোগ যে মন যোগ এনিমিয়া রোগ নিচাই নিমিয়া গের বরফ অমূল চিকিৎসা খাইয়ে থাকা বুসুক মানে রাং বুঝানি দরকার আবুন সতর্ক আবুন তুই নিন মানে কাহাম মাখাই নাই যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার যেখান সেখান তুই রোগ নিয়ে হই না বয়েল রোগ লাইন নাং খাঙ্গা সাহু বিশেষ বেমার ও যে ডায়রিয়া টির অনেক সময় ম্যালেরিয়া হয়নি যাতে এক্সিডেন্ট রোগ হাঙ্কে ব্লিডিং রোগ মানে থি রোগ থাকবো তাড়াতাড়ি হসপিটাল চিকিৎসা খাইনি তেই ইনফেকশন রোগ হয়নি সবাই রোগী কেয়ার খাইনি হাই তো ইনফেকশন নুইব ইনফেকশন চান্স বেশি বলে
1: ইংগে ওর থেকে শুনামো চুঙ্গ খরকসা বরক সালো বুসু জরতে তেই না খাং কাই জিন ছাগ নে বাকি কাহামো
0: না যে অনেক সময় বরক
1: কারণ কিডনি তো মানে তেই কবাং না না খনাও
0: তেই বাক্সা তো কম দিনে মত তো কম কবা যে রিকোয়ারমেন্ট চিনি ছাগ নি দে থেকে 2 লিটার নাম
1: ছালো
0: ছালো যে সিটি বা বহাইনো আছে কেন আসলে চিন জেসে তুই নুম দিয়ে আসলে সিটি আর কম্পেনসেট হইছে আর সিনি বডি ব্যালেন্স কে যাবুন কিডনি তবে বেশি তুই নুম খান কম নিন ক্ষতি তো কারণ হয় তুই তুই বিন ওভার লোডিং থাকে কিডনি তাম প্রেসার বেশি পাই তো
1: গাউন বাগিন চুংবো তিন খাঙ্গা আমার পরিমাণ মতো নোংনা নাঙতা বেলাই নাকে চাইয়া বেলাই কম কে চাইয়া তা হিংকাই খানা বাই খেনা দাকুল তো বুকুক স কিডনি ভ্যালুর তাঙে তাই উং না সিগাং চুংবন বাহাইকে কাসুনাই অমর যুদ্ধ খোনা লাইকে হাইপন চিনি আপু জরা করি খেবা যেন ফাইনে হাতির গতে বুমতি হেক কাম কাম খোনা লাইন হিনে চিনর ফাইমান যা ফাইনাই ডাক্তার বাবুন বহাই নাই পাইতক হামাইয়া পারে যেন তিনি হরম্বা চলাইছে খুলুমকা
2: আসুক যারা খনারে যাক্ষা ডাক্তারনি পান্দাও কিডনি বেমার নতিয়ে ককলাম সাইখানা রেখা ডক্টর সিদ্ধার্থ দেববর্মা

আসুক যারা মুকলি দেবর মানে খরাঙ্গ রচাপ মুং খানারে জাখা আকাশমণি আগরতলা বনি লগ্ন পাইখা চিনি তিনি সানজা জরানি কবর পান্দা।

শুনছিলেন কক্বরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে কক্বরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। প্রধানমন্ত্রী রাশিয়া ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। জুনিয়র এশিয়া কাপ হকিতের প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিকসের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিকস দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে। আন্তর্জাতিক জিডিপি 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: আজ ব্রিকস কে দেশ विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ডের আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যে অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো অর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এরও বেশি ব্রিকস দেশগুলি থেকেই এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিকস দেশগুলিতে বসবাস করায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, দক্ষিণী বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির উচিত উৎপাদন এবং প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। একতরফা নিষেধাজ্ঞা জারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিকস গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন, বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্রিকস আরও সুসংহত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিকসের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা।
2: Friends, BRICS today represents almost 1/4 of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিকস শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিকস গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তাঁরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ব্রিকসের বিভিন্ন বেশিরভাগ দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। আজ সন্ধ্যায় বন্দর জাহাজ জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। একই সঙ্গে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নতুন দিল্লি পৌঁছন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেটিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপামে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনে একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি

পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুলালের রুশ অনুবাদ উপহার দেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, মানবিক দায়বদ্ধতা, নিরাপত্তা এবং জনসাধারণের আস্থার সঙ্গে কোনোভাবেই আপোষ না করে ভারতকে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এর ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম সুযোগের অপেক্ষায় বসে নেই, এর পরিবর্তে তারা নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। দ্রুত বিকাশশীল প্রযুক্তি ও ফিনটেক ব্যবস্থা ভারতের জনঘনত্বের সুফলে স্পষ্ট ফুটে উঠেছে। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। এর মধ্যে দিয়ে এই চুক্তি বাস্তবায়নের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। চুক্তিটিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বা সর্বোত্তম চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এযাবৎ সম্পাদিত বৃহত্তম বাণিজ্যিক চুক্তি হয়ে উঠবে। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদনের পর চুক্তিটি সম্পাদনের জন্য ইউরোপীয় সংসদের অনুমোদনও প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালী মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পেরিম নামে পরিচিত এই ছোট অনুর্বর আগ্নেয় দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হয়েছে হুগলির চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলে চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। উল্লেখ, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মজুর চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এই টিকাকরণ কর্মসূচি চালু হয়। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের আনমোল এক্কা এবং সুখবিন্দার 1টি গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা 8ম ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেবর্মা তিনি ককতমা বুবাক রকা ফিলচি চার ব্রিক্স কুচুক বেড়েমনি কুথুমলাই মংখানা নিশিমি দিল্লি কতালনি বারত মন্দব চেঙ্গানা ফিলচি চার ব্রিক্স কুচুক বেড়েমনি কুথুমলাই মং নিশিকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন বাই বাবাইনি ককলাম সালাইকার মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফেকমং কারজাকাই কতাল তীব্রাস নাম তিসানা নাহারি শিকলা দফানো তাইব গবাংখাই হদা হামকাই রেকজাক সামং বাই গতাল রেনানি কবক মুংনা রেখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা জেসি মকুমল্লি ক্রিকেট বাতাইলাই মংনি থংলাই মাও কুপলাই আংখা জয়নগর ক্রিকেট রক নরেন্দ্র মোদী নিয়ে লগি লগি ব্রিক্স নিয়ে আদংতায় গদালজাক।

কতর্নি রাষ্ট্র বক্রক মানজাগান কুথুম লাইমানি পুইলানি সালো আদং হা কতরকনি বিশিং হায়ুং বেরেমনি নাইকল মুংতাই জুদা জুদা দিখিল ফান বাং রিনানতই ককলাম সালায় ছালাই জাখা কুথুম লাইমানি কচার মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি জুদা জুদা রাষ্ট্র অজারক বাই বাবাইনি ককলাম সালাইমাও আচুগান ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমংনি সকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বাই বাবাইনি ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ককলাম সালাইমাও থংরং রাংথং নাইমথাং সকজাকনাই নখায়ুং নখবই জুদা জুদা দিখিল বাবাইনি।

0: নরেন্দ্র মোদী শাখা জবা মথাকানি লাম ন অংখা ককলাম সালাইমা তাই টংকজাং বৌই তনি মাও ভারত চুবা চুবা চুরানি যে প্রফানো তিয়ার তঙ্গ
1: ভারত কি ব্রিক্স অধ্যক্ষতা কি থিম হিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সস্টেনেবিলিটি পিছলে 12 বর্ষো মে ভারত নে ইস মন্ত্র কো অপনি ইকোনমিক অর ট্রেড পলিসি কা আধার বনায়া হ্যা রেজিলিয়েন্স কি বাত করে তো ভারত নে এনার্জি সে লেকর টেকনোলজি তক সাপ্লাই চেইনস কো অধিক ডাইভার্সিফাইড অর রিলায়েবল বনায়া হ্যা
0: ককলাম সালাইমা পায়ে ফিল নৈজিব্রী ভারত রাশিয়া কুচুক বেরেমনি কুথুম লাইমাও মানজাকনা বাগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিন রাশিয়া বেড়াইনি থাকানী কবক মূ রেখা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্ত্রী বক্রক অ কবক মূ ইয়াচাখা ব্রিক্স কুথুম লাইমানী কচার ইরাননি প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তাই জাতিসংঘনি তাংরা আন্তোনিও গুটেরেস ভাইব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী আলাইদাখে ককলাম সালাইনি কক দঙ্গ ফেক মূ কারজাকাই গদাল দীরব্রাস নাম তিসানা নাহারি শিকলা দফানো তাইব কবংখাই হদা হামক্রাই রেকজাক সামুং বাই গদাল রানানি কবক মূ না রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাতিনী আগরতলা ও এন এস আর সিসি নি থৈ রিমা সিবিন চেঙ্গি কক নারকমা ও অ কবক মূ না রেখা বসাকা বাইথাং মুচুঙ্গি থৈ রিমা অংখা লুকরকনি বাকে সামুং তাংমা কতর ফুনুকমারি আবহদা ও কাহাম তংখর স্নাম পান্ডাও তাই কুবুনি বিশিং কক না রেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার পদ্মশ্রী দীপাক কর্মকর শিবির রক্ষরকসারা বাইথাং মুচুঙ্গে থৈরেখা পান্ডা হাস্তিনী আগিনি ফুটবল থংগ্রং তাই ফ্রংনাই বিমল কুমার রায়চৌধুরী ন বরম ইয়াফারজাখা মন্ত্রীকরা তিনি এনএসএস আর সিসি ও নেতাজি সুভাষ চন্দ্র বসু তাই স্বামী বিবেকানন্দনী মাংথংনি রিনব ফিয়গী রেখা খনানি সিমি হাকতর বাই বাক্সা হাস্তিওব তাকলাই বিশিনি উল থাম্ব সংলুক আদালত চেংজাগান তিনি হাস্তে কেরং সেবানী আদং তাংরা দেবপ্রীতম দেববর্মা শাখা ত্রিপুরা হাইকোর্ট ন খবই হাস্তিনী বেবাক হাংখর তাই বেখাক স্টে দরবার নকনি নকলাও লোক আদরত জোকালি জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন ক্লাইডি www.newsonair.com newsonairf ফলো ক্লাইডি হদালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ আই তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গান আগরতলানি বেনার্জি পাড়া আমজয় স্নামৈতি সাজাখা গানীয় হৈর বুচলি ফেরে থক্স নামা ইউনিট টাকলাই বিশনি এপ্রিল নি সিমি তাবুকশাক জরা কাহাম চা মু কাহাম নাংমানি ওয়ানশুক মুংনি ককন ওয়ানশুগৈ স্নামৈতি সাজাক ও ইউনিট নি স্নামজাক থক হাস্তিনি জুদা জুদা থায় সগুইও তাবুক আবনকনাদি কাইশা ককথুম
2: কোভিড নি জরাও শাক কাহাম তংনাও চামুং কাহাম চানানি কতর বার জাঙ্গি বাচামানি আবনি আগুলো ও ওয়ানসক মুং নতই আগরতলানি সুপ্তিম দে আগরতলাও চেঙ্গ পরিবর্তন ন্যাচারালস আপগ্রেড টু পিওর এন্ড হেলদি ফালনক আউলিব বরক কবাং মাতংমা আমচায়ন ঘানি ও হৈরবুসলি ফেরৈ কাহাম থক নামনানি চেঙ্গো ব বতল সুপুঙ্গি অ থক তাবক শাক খাম নতই হজা কংনাই রকনিথানি সগৈও হাক চাল আমচাইনি লুকুরক বফাই অ থক নাফায়ু থক নামনাইনি বাগৈ অমন অংখা পুইলা কাহাম মানমারি
3: जबकि कोल्ड प्रेस जब आप निकालते हो तो कोल्ड प्रेस आपका फर्स्ट टाइम हीट आपके घर पे जाके ही मिल होता है तो उससे क्या होता है आपका ट्रांसफेट का चांसेस बहुत कम रहता है ये आपके हेल्थ के लिए भी उतना हानिकारक नहीं है इतना आपका वो प्री हीटेड ऑयल जो निकालते हैं वो जितना हानिकारक है तो इसलिए वो कोल्ड प्रेस ऑयल्स या वुड प्रेस ऑयल्स जो भी है वो आपको হেলথ কি রিলেটেড বহুত লিবারেলিটি দেতা
2: হাম ও থক্স নামাও সিমি বা থাক যা গিয়া পাতা নি তুবু হই ফাইমা হইর বুঝলেই তাই প্যাকেট ফাইমা মানে তুবুমা কতাল মেশিন আচুক রুমানি লগে লগে তাবো থককারি পাইমানি ইয়াগুলো হইর নি খৈলন বানিয়া নিবাগে হাতিও রহনানি ওয়ান সক তাঙ্গো তঙ্গো বাই থাঙ্গো তাং সামুঙ্গ গদাল রুমানি লগে লগে তাবো বুই নিবাগে তাং সামুংনি শেপস নামনানো হা বিনি নাহার মুং বুবাক আবো বানিয়া ক্লাইমা সিমিয়া আবনি নাহার মুং হা সাক কাহাম তংনা বাই থাং চুক যাক তাই নামনি হামকাইনি লাম্ব সুমন ভট্টাচার্যনি কক্তুম কক্তমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: ব্যাংক হাটিও শালবা হাবা চল খাইনানো খুবই কিসাচক সানমুং সানে হাকতর গ্নাঙ্গে তিনি হাস্টিব রাষ্ট্রীয় ব্যাংক রগ ধর্মগত পালাই জাখা ব্যাংকনি সেবক অফিসারক কাইসনি ইউনিয়ন জুথ মনস ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন

ধর্ম গড্ডখা ফোরাম নি হাস্টে কনভেনার সঞ্জয় দত্ত শাখা সেবক রকনি সামং নি পজা হলিরে নাতাই বাইথাংনি লামাও থিতি তনিনা নাহারি হাতিও সালবা ব্যাংকিং সেব চল খাইনানি নাইথাই হাস্তেনি চিদক মেট্রিক টন কাহাম বেরেমনি চা ইউরোপ রহর জাখা তীরব্রাচা হামক্রাই নাইখুংনি চেয়ারম্যান সমীর রঞ্জন গো শাখা অচা দুর্গার বাড়ি নখবই মোহন পর্ব খাকস্তেনি জুদা জুদা চা বাগনি থুম জাখা তিনি চা রহরমা চেঙ্গি রমা পান্দা মানজাখা স্নাম খরতাই বানিয়া নাইখুংনি টাঙ্করা কিরণ গিদ্দে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক জে সি মুকুমলি ক্রিকেট বাতাইলাই মুংনি উর্নৈ রাউন্ডনি থংলাইমাও তিনি কেপ্লাই অংখা জয়নগর ক্রিকেট ক্লাব এম বিবি স্টেডিয়াম ছালথামনি থংলাইমাও জয়নগর ক্রিকেট ক্লাব উইকেট কাইসনি বাই সংহতি ক্লাব নও মেচেনখা ইয়াঙ্গ নরসিংগড়নি টি আই টি থংখলাও সংসারজাক ব্লাড মাউথ ক্লাব তাই স্পুলিঙ্গ ক্লাবনি থংলাইমুং ড্র অংখা সিপাহী জলা হাঙ্গরনি কাঠালিয়া হদা সাখাম কেন্দ্রনি উত্তর মহেশপুর কামি পঞ্চায়েত আমসাইয় ডেঙ্গু বেমার কাসুনমাও সাখাম নাইখুংনি বখাকতে নাংমানি সেব ইয়াচাক জাখা শাক নাই নাই তাই সাখামনি সেবক রক নগর নগর থাঙ্গই নগা নাগিনি আমসাইয় এডিস থাম্পুই এরমানি তংখর দে তং আবনচেরি নাই তঙ্গ বরক নগণ খবুই বারা বাইচিং সাপসুত্রা তৈনানি তৈব হজাক খ্লাইকা লোকরক্ন উত্তর মহেশপুর কামি আমচায় থাংলাই আগস্ট টালনি সিমি তাবুকসক জরা খড়ক থামসিনি সাগ ডেঙ্গু বেমার মানজাকমান নুকজাখা তাবুক নবার দিবানী কক বস্কাং দামনি চিব্রিয় সালচি দলাই উনকুতি হাংকর ফেরাঙ্ক গৈ কবাং ওয়াতি ওয়াইমানোহনি হজাক খ্লাইকা নবার তৈবার নাইখং খনা তোংমারি তঙ্গানা শাখাও থামসিবা ডিগ্রি তাই খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি টংমারি টংমানি শাখাও থামচিব্রী ডিগ্রি তাই খামাও নৈচিব্রী ডিগ্রি সেলসিয়াস ককটমা পাইনানি শিকাং ককটমা বুবাক রক্তাই বৈশ সাফির ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমুং খানানি সিমি দিল্লি কতালনি ভারত মন্দব চেঙ্গানো ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমুংনি শিকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাই বাবাইনি ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি ফেকমুং কার্জাক তাই কতাল টিব্রাস নাম তিসানা নাহারি শিকলা হদানো তাই বক বাংখাই হদা হামকারি রিক্সক সামং বাই গদাল রানানি কবক মুংনা রেখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা জেসি মকুমৌলি ক্রিকেট বাতাইলাই মুংনি থংলাইমাও কপ্লাই অংখা জয়নগর ক্রিকেট ক্লাব ককটমা তিনি বাকে অরণ্য বাখ্যা উন্নি ককটমা আওয়াই অঙ্গনা খনা ফুং দামসিনী সতীব্রী জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে আজ জয় পেল জয়নগর ক্রিকেট ক্লাব। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ও নতুন ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় NSRCCতে রক্তদান শিবিরের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন, যা সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী দীপা কর্মকার। শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী আজ NSRCCতে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির আবরণ উন্মোচন করেন। সিপাহীজলা জেলার কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। বাড়িঘর ও আশপাশের এলাকায় এডিস মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ রয়েছে কিনা, বিশেষ করে কোথাও জমা জল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসক সহ MPS MPW সহ স্বাস্থ্যকর্মীরা। তারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও জনগণকে পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 30 জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। আগামীকাল সারা দেশের সঙ্গে রাজ্যেও

0: এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। আজ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত বসবে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি লোক আদালত বেঞ্চ বসবে। আগরতলা শহরের বুকে ব্যানার্জিপাড়া এলাকায় গড়ে উঠেছে ঘানিতে সর্ষের তেল নিষ্কাশনের একটি ইউনিট। চলতি বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যকর খাবার, সুস্থ জীবনের ভাবনাকে মাথায় রেখে গড়া ইউনিট ভালোই সাড়া পাচ্ছে রাজ্যের বিভিন্ন মহল থেকে। একটি প্রতিবেদন।
1: পেশাগত স্বপ্ন ছিল অন্যরকম, সুপ্রিমদের লেখাপড়ার পথ এগিয়েছিল ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে, কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নের পাশে জায়গা করে নেয় স্ব-উদ্যোগপনার ভাবনা। কোভিড পরবর্তী সময়ে সুস্থ থাকার অন্যতম শর্ত হয়ে ওঠে স্বাস্থ্যকর খাবার, আর সেই ভাবনা থেকেই চলতি বছরের এপ্রিল মাসে আগরতলায় যাত্রা শুরু করে পরিবর্তন ন্যাচারালস, আপগ্রেড টু পিওর অ্যান্ড হেলদি। শহরের ঘন জনবসতির মধ্যেই এখানে ঘানিতে সর্ষে বীজ পিষে তৈরি হচ্ছে খাঁটি সর্ষের তেল। বোতলজাত হয়ে সেই তেল পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষের হাতে। দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন তেল সংগ্রহ করতে। উদ্যোগীর কাছে এটাই যেন সাফল্যের প্রথম স্বীকৃতি।
2: জবকি কোল্ড প্রেস জব আপ নিকালতে হো তো কোল্ড প্রেস আপকা ফার্স্ট টাইম হিট আপকে ঘর পে জাকে হি মিল হোতা হ্যায়, তো উসসে ক্যা হোতা হ্যায় আপকা ট্রান্সফ্যাট কা চান্সেস বহুত কম রহতা হ্যায়। ইয়ে আপকে হেলথ কে লিয়ে ভি উতনা হানিকারক নেহি হ্যায়, উতনা আপকা ও প্রি হিটেড অয়েল জো নিকালতে হ্যায় ও জিতনা হানিকারক হ্যায়। তো ইসলিয়ে ও কোল্ড প্রেস অয়েলস ইয়া উড প্রেস অয়েলস জো ভি হ্যায় ও আপকো হেলথ কে রিলেটেড বহুত লিবারেলিটি দেতা হ্যায়।
1: তবে স্বপ্ন শুধু উৎপাদনে সীমাবদ্ধ নয়, বাইরে থেকে সর্ষে বীজ ও প্যাকেজিং সামগ্রী আনা, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং তেল নিষ্কাশনের পর সর্ষের খৈলকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন লক্ষ্য। পরিবর্তন ন্যাচারালসের পথ চলা তাই শুধু একটি ব্যবসার কথা নয়, স্বাস্থ্য, স্বনির্ভরতা এবং ভবিষ্যতের সম্ভাবনারও কথা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: রাজ্য থেকে প্রায় 16 মেট্রিক টন উন্নত মানের চা ইউরোপে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হল। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, এই চা দুর্গাবাড়ি সহ মোহনপুর মহকুমার বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। আজ চা রপ্তানির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্বচ্ছ ভারত মিশন ও বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্পের কাজকর্ম সঠিক সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। আজ সাতচাঁদ ব্লকে এক পর্যালোচনা বৈঠকে জেলাশাসক এই নির্দেশ দেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দুদিনব্যাপী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আগামীকাল থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। এই সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা সংকট মোকাবিলার সক্ষমতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন, উন্নয়ন প্রযুক্তি, স্থায়িত্ব এবং বিশ্ব দক্ষিণের স্বার্থকে সামনে রেখে ব্রিক্সকে আরও কার্যকর ও সমাধানমুখী মঞ্চ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ব্রিক্সের সদস্য ও অংশীদার দেশগুলির রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক শাসনভার ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। রাষ্ট্রপ্রধানরা ভারত মণ্ডপমে প্রদর্শনী পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর নৈশ ভোজে অংশ নেবেন। দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য, অংশীদার দেশ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রবৃদ্ধি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা। পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করা হয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন,

0: সংঘাতের সমাধানের একমাত্র পথ সংলাপ ও কূটনীতি এবং শান্তি প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত।
1: ভারত কি ব্রিক্স অধ্যক্ষতা কি থিম হ্যায় বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি। পিছলে 12 বর্ষো মে ভারত নে ইস মন্ত্র কো অপনি ইকোনমিক और ट्रेड पॉलिसीज का आधार बनाया है। रेजिलियंस की बात करें तो भारत ने एनर्जी से लेकर टेक्नोलॉजी तक सप्लाई चेन्स को अधिक डाइवर्सिफाइड और रिलायबल बनाया है।
0: দুই নেতা ভারতে প্রথমবার আয়োজিত রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়া পরিদর্শন করেন। ভারত রাশিয়ার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন তারা। বৈঠক শেষে 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিনকে তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভারের তিরু কোকুরাল এর রুশ অনুবাদ উপহার দেন। ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যাংকে 5 দিনের কর্মদিবস চালু সহ একাধিক দাবিতে সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘট পালন করা হয়। ব্যাংক কর্মী অফিসারদের 7টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের এই ধর্মঘটের আহ্বান করে। ফোরামের রাজ্য আহ্বায়ক সঞ্জয় দত্ত বলেন, কর্মীদের কাজের চাপ কমানো এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার স্বার্থে সপ্তাহে 5 দিন ব্যাংকিং পরিষেবা চালু করা প্রয়োজন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জাতীয় এইচপিভি টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত দেশে 80 লক্ষেরও বেশি এইচপিভি টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের ফেব্রুয়ারিতে এই টিকাকরণ অভিযানের সূচনা করেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 4টি রাজ্যে 100% টিকাকরণ হয়েছে। এই রাজ্যগুলি হল গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মিজোরাম। টিকাকরণের পর বাড়ছে প্রতিক্রিয়া সামলাতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। টিসিএ পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেটে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব সংহতি ক্লাবকে হারিয়েছে। নরসিংগড়ের টিআইটি মাঠে স্পুলিঙ্গ ক্লাব ও ব্লাডমাউথ ক্লাবের অপর ম্যাচটি ড্র হয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 19.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজ্যে 3য় জাতীয় লোক আদালত বসবে। নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে আজ জয় পেল জয়নগর ক্রিকেট ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা নাটক মোহনার দিকে।

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: अरे आशा दीदी, आपने
2: शारदा, खुकी কেমন আছে?
1: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
2: আরে রাতে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
1: দিদি ও তো এমন ভাবে শুয়ে যায়।
2: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ওস্তাদ বরে গুলাম আলী খান।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাককালে প্রধানমন্ত্রী মোদি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে হুগলির চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোজু চন্দননগর আজ শুরু হয়েছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দল জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁরা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়েও মত বিনিময় করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের বলেন সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোফ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। প্রথমবার ভারতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদি পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুকুরালের রুশ অনুবাদ উপহার দেন। উল্লেখ্য, ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভোরে নতুন দিল্লি পৌঁছন। শ্রী মোদি আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ ইরান ও ভারতের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় জোর দিয়ে বলেছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার

0: সমাধানের পক্ষপাতী। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। শ্রী মোদী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিক্স সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য ইরানকে ধন্যবাদ জানান। ব্রিক্স বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি পেজেশকিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যের অগ্রগতি হবে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेंथ सिक्योर हो, सप्लाई रूट्स ओपन हो और सी फेयरर्स सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेयरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবি যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আগামীকাল দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে সকাল 8:15 থেকে রাত 11:00 পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন। আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি। আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রীর দেখানো পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
1: ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের এক শীর্ষ সামরিক আধিকারিক এবং হুথি গোষ্ঠীর এক প্রতিনিধিও মায়ুন দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের

0: পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। ভারতের আনমোল এক্কা 2টি এবং সুখবিন্দার 1টি গোল করেন। চীনের মুখিতে ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আগামী রবিবার। পাকিস্তানকে 4-1 গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে ভারতের জুনিয়র মহিলা দল আগামীকাল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গেও। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

0: international and global issues. Prime Minister Modi reiterates on dialogue and diplomacy to resolve conflicts. Prime Minister also holds bilateral meetings with Iranian President and UN Secretary General. Heads of BRICS member countries attend leaders' session of BRICS Business Forum. Iran-backed Houthi rebels capture Yemen's strategic Mayu Island in Bab al-Mandab Strait near Red Sea. And in hockey, Indian junior men's team enters final of Asia Cup, defeating Malaysia at Mochi in China. That concludes tonight's World News. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 12 সেপ্টেম্বর শনিবার আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ। 9:00 ইংরেজি ও হিন্দি ইংলিশ বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 12:05 শুনবেন লোকগীতি। 12:30 শুনবেন মনের মতো গান। 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 শুনবেন শ্যামা সঙ্গীত। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:30 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 শুনবেন কিষাণবাণী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু। 8:30 লোকগীতি। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 দিল্লি কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান। 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 28 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।